por phai ner kepra mini thom ke pa por karbi lir mielun arjik longji por phai ser kepra mini kre pho por hindi alun arjik longji por phai ser kepra mini pli kepra pho por english alun arjik longji por phai kepra mini kre pho por lamjara chai mek arjik longji por phai kepra mini thom ke pa por assamese alun arjik longji পরফাই ক্রেসিয়া পর সোয়ার লোয়াশ্যাং টঙা চাইমেক আং দেং আলং পেন জর্নি তিমুং পি লাপেন হুটব্যাং হুনালি তেরন পিয়াং বং জিহুৎ চিপুত আর্জিক লংজি পরফাই কে থমরা মিনিট প্লি কেবরা ফ পর গুয়াহাটি পেন কাপ্পা চাক কার্বিয়া চাইমেক আর্জিক লংজি পরফাই প্লিরা মিনিট থম কেবা পর ডিমাসা লুনবারী মালুন আর্জিক লংজি পরফাই প্লিরা মিনিট প্লি কেবরা ফ পর বড়ো লুণবারে মালুন আর্জিক লংজি পরফাই ফ পর রংরূপ আজাইমেক আং দেঙলং পেন জালিনিং টিপি লাপেন হুট ব্যাং হুনমিলি ক্রোপিয়াং বং চিহু চিপুত আর্জিক লংজি পরফাই ফরা মিনিট থমকে পাপর পিনিয়া সারলামথি আর্জিক লংজি পরফাই ফরা মিনিট থমকে প্রায় সিয়া পর কার্বি লুণবারে মালুন আর্জিক লংজি পরফাই ফরা মিনিট ফকে পাপর লামজরা চাইমেক আর্জিক লংজি পরফাই চক্রা মিনিট থমকে পাপর হিন্দি আলুন আর্জিক লংজি পরফাই ট্রকসিয়া পর কার্বি ডেট লংরি চিংহন আলুন আর্জিক লংজি পরফাই ট্রকসিরা মিনিট ক্রেপ হওয়ার আসামিস আলুন আর্জিক লংজি পরফাই ট্রকসিরা মিনিট থমকে পাপর অক প্রাণা চাইমেক আং দেং লং পেন আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কাপাচে তাক চেং জয়েস টেরাং পি লাপেন হুট ব্যাং সেংকান কিমি ইংটিপিয়াং বংচিহু চিপুত আর্জিক লংজি পরফাই নেরকে পাপর ইংলিশ আলুন আর্জিক লংজি পরফাই নেরকে ব্রামিনিট ক্রেপ হওয়ার লামহান চা কাপুর হিয়া চাইমেক আং দেং আলং পেন আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কাপাচে তাক চেং চন্দ্র সিং ক্রোপেন কেতক লাপেন প্রদীপ রংফার লাপেন আরিয়া সাংহো তুপেন কাবন্দা লামকান আর্জিক লংজি পরফাই সেরকে প্রামিনিট ক্রেপ হওয়ার তিরিমাকায় জাইমেক আর্জিক লংজি পরফাই সেরকে প্রামিনিট থমকে পাপর কার্বি লামার জানালুন আর্জিক লংজি লাপওয়ান হ্যান্ডলো পিনিয়া ট্রান্সমিশন আলং কেরত কাপার জুজিয়া জাইমেকে নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকরা মিনিট ফপ লেংলতে দেলহি পেনে পাচাটাক ইংলিশ আলাম পেন বেরটা আর্জিক লংপো।

0: lapuan apor nang litum, kang dukardo malun, ajamek ang dengalong pen. Ason sonalun, arjiglong tanglo, laki, akaswani, tifu. Aduntu, ni kachinilam thia jamek ang dengalong pen, sumuting lengpi, lamjurketan, arjig sine.
1: Kardom nilimen sumuti inglengpi nili experience mate nili kachini alam the nili jethaning tu nili aprang penta tuition ke than nili ning hang pik osomara tum phan nili tuition thanik pik nili ningkan kep ta sosilo tuition ke than lapen tuition ke than ta isi ke joy ke putakali kisung o putakali athe osomara tum lada নতুন আও সমারসি কেথেক ও আতুম তাদো কেথেক ও এ আতুম তাদো লাসি টিউশন কেথান কে ইনুত ইনিং ডিং পিক আবাং ফু মাতে আবাং ফি দাংজি আথে লাদাক কেথেক থে আও সমার আতুম ফান্তা কে পাথেক দেজি লাতা কেথান কি মোম পন লাদাক আসন দো ও লাসি নিলি কেথান আজের ডিং পিক ল টিউশন কেথান কে নিলিলং টিউশন কাচারলি আও সমার পুসে তামে আক্লাস তা আনসিতিন আনুতিন সে আক্লাস কাপড়ে কাপড়ে সে তামে লাপুসি নিলি থান পন বম পাথেক পন বম লাপেন ও সমার ফান লো কে থান পানকে পাথেক দে জি লতা ইনুত আবাং ফু মাতে আবাং ফি নাং জি লাদাখ আলাম বাই আলাম দক আলাম থু পেন কে থান আহুত আসন তা দোনাং জি মাতে আসাব ও আহুত পেনকে ইনিং গিঠি লাসন আহুত আ দোনাং জি লাসন সে ওসমারা ফানিলি থানিক বম লাপেন ওসমারা তুমতা লাপুসি আনিং রং পেন নাংচারলি দুন বম লাপুসি নিলি লান আনিং কান সে তামে লাপু থান বম দাম বাং বম ল লাপেন নিলি ন না মাতা নিলি থানিক বম লান ওয়েটসি নিলি লাম ইংটন কক ল কারডম
0: লাপানা পর্ণাং লিতু নিলি কাছিনি লাম থি আজামেক আং দেং লং পেন সমুটিং লেংপি লামজর কেথান আর্জিগলং তাংলো লাকি আকাশবাণী টিফু পিনি আসার লামথে দামচট লামলং চট ইংনি চট ফে চট মাতে কিরিসি কেলং লামথে কেমান মনিত কে আহেন আহেন দামলতে কেমে কাহে নোয়ালামতা আর্জুলং পো নাহক তা দাম দেরা এলং আদিম ইংনি বারেত লতে এপক কাং প আনকে ফেনাং কক পো কিপু দামকে কাপালংজি আফানলে রিলোতে লংজি হেমদ জয় আবাংকে কেমে কাহে নোতা লংদুন দে পু আফান লাসি সার পালাম থেলো দাম চট লামলং চট ইংনি চট ফে চট মাতে কিরি সিকে লং পিনি সার লাম থেকে লাপুয়ান বেদল আদুন্থু কার্বি লোনবারে মাজামেক আং দেঙালং পেন আপ্রাংসি লুমদিং তেরাং কিলুন মারাং আজের পেন আদামাসার ভুরকে মাথা আলুন আর্জেক সিনে ভোর কামাথা লাকি কেসো আহুত মাতে কপিনে আসায়ং দেং আহুৎসি ভোর মাথা দাম লাসনসি আদামাসার কাংথুর আহুত সিতামি নিং পিনিং সুচিং কি আহুত আহুত সিতামি পাংরি পাংদন আং দেং তাং এটলতে সোয়ার লো আহেম কাচে দাম পু আহুত ভোর মাথা আং দেং তা পাদো ভোর কামাথা লাকি আর্নামার নিয়ালং হোভাং চোহাং ইপ্রাংকে বাংজি মেসেন মে এটপেন ডাক রাহি পাংতাং দুঞ্জি আফান হা আহেম চিদুন জুই পেন চবোচে মে চিংকিচে থান মে আলামাকি

0: kusi mata ni mata na son tok bang tum hanane tok sho long hang pini ke komane a kitab puthak pini kam sing ti kitab puthak pinam rong bong tarang sara kitab puthak pinam deke komane nu ka prek a hirji ra puthak son ke chan tome hedi pa do pon bom mut hedi ali doi ma pu
1: kala
0: ala le tum cha kong thepik social media cha kong thepik kang dang na prap pik
1: kala
0: la si ne li hin pon mong ke karbi ala me ta phan da ka heno thang ta be cha samya mang ke claim se claim nangi
1: kala
0: tela ke claim mang se dure le rang non ge to prek prek content salam os tome la la me ta puthak discussion mar sing wae bang hedi pa pi ulang le tum long dure pik la
1: kalang lo kalang lo ka prek a khaya lam ki jum lam ki juma jok karbia lam lam chong phan ku pini ka tikuk la sonang le thek long do ek ma
0: dak isi ka phere me lam son son ni me he la men men lai tum bangalam ning yan bom lai tum khaya lam men video ji poi kali
1: hoi hoi
0: de a thema lam ke lage kereng a ka pi a son bangalam te le tum lam long wang le tum lam do bangalam long dun
1: hoi hoi
0: non asamis amna asam long si thang na ya asamis tum dictionary do lam ta sam do hen cook dake karbi alam do ngil dun lablo so dictionary longke pulon de khomia tum tame iritum alam deng bon bomlo son si iritum ta chini ne pin pen bangalam tum khailong deng bon bomlo non tum ji than no na ani banga chin ke lam tum kam ta ho sayalar ke kam bun ge de lo tak tok tangka dim toka pude la son do pilo mati dak bonke itum alam vidun de ji pu ge lang men men ke sitame pa jo pen ka sika phere bangla lo itum no se bangalam bang si en pon munak lon te hla tumi thalam lam the pe ka bang ke itum chining ye dat po chining ye dalop lon te la ke hola lam ta sam hu do ver jot po mo phi ke itum ning ye sitame apela alam jor alam the ko pi phan la po la bang itum chini phit ki kal jot po
1: ai ai
0: ai sitame bangalam ta enang ko ti hat pen ke nolom ke mo pen ang le polo o ve ki mi kai a ja ka tum ke la barim o lam mang ke tum en thlo te chini re te lam jon la so jok si muni tum ka chini da che pa prap che je phan non no malam thi en rong ti non suppose when man no no ni te en bun de la ya pa klang phan suppose ku de la social media long ko pen ke post ha ko pen notification ke bang to la ho ke e tum thang lam thi ban ya be de la english lam thi sa de la il tum lam thi ban to ta hai mene he se tum e tum ka chini joy ke phan ke কপিসি ইন্টারন্যাশনালি পিঠে ডাংসুলি এনবম মাল হাইলামস ইন অন্ডে রতি লাসে ইরে তো থাংলাম তমে আলাম থে ভিডিও জি পুগালি মিন মেন কে তমে পেজো পেজো পেন এন ইট ইট অংতে মো পিকে ডিকশনারি লং তা বিদেনা পনসে মাথা চ
1: চিনাম দা লাসোয়া লাম কু পুসি কে পাকেং পকে হাইলা হো
0: অন তিনং গ প্রেকা প্রেকা ভিডিও তো হাই মেনে হে
1: কলা
0: সমে নিলি পেন পুদাই পুলো বাংলা তে লাগে সমে পেট কে কি টক কে লাং তো মো ভান আবাং আর পুঠে পিক নন লুঞ্জির কে টক লামজির কে টক হিরজির কে টক তুমো কে টক লা তুম মাঙ্গার ডাক আজা কো আদ মানে আর পুঠে পিখাং জাংলো আথেমা কানিং জে ওয়ে বি লামজি তা মে কে টক লং বেং সি পক্ল্যাং বন বম লো পরং তে মোলা কো মান তু নে বেন হলা কা পরহি বেং সি কা পরহি হি লা সোলাম থে ফুপন রক লো বদে লা সোলাম থে কো পিবন সি বুদাম লো লা বং কে আলাং লি ডিকশনারি পুডাম বেক নং পু আ থ্যাংক ইউ লা আলাম জোর আদাম লাম থে জোর বং চি নিবন বম মতি
1: কলাং তেমা
0: লা লা কে ইসি আ জা টন লো ইসি রিসিম লো কে টক তো মাং লং সে রে দেং দল লা জা কং দল
1: কলাং লো
0: নন সন পু দল না লু ন লাম থে ন লাম লুন লং সি কো পেনি লাম থে থাপন থলো তে চি থ্যাংক ফ্লু পতি আপ্রাং তাসাম পু নন লাজং লামেন লামার জানে ক্লাং দো তাসাম পু আলাম জোর কা চিনি নি দম দো থাই মে তামে নম গ তাসাম পু বাং আলাম জোর লামার জানে মেন ইডলো আংকে মুনি তুম চার্জু ওলে সোশ্যাল মিডিয়া লন তক পিলো তাসাম কে ই ফলো পু না ও জে লাসন হে রে লাসন সে তুম তকন বম নাং পু
1: কলাং কলা আহ পেদ ই লো তাং তি আ প্রাং আনাত কি পন জে ফান নন মত ক্লেম নাং জে কে কো পি ই লো
0: কে ক্লেম নাং জে কে দোই পিক নিলি তমে চিনি ও ইরা তাহাই সে তমে নিলি কে থেক মম লং পেন এসন সনি ক্লেম তে আলে দোজি পু কে এ তুমি থান পন মে লা লক কে চেংসি কে ওপেন নিলি পুসন কে টক কে লাং তুম বাং তন্দ লে নাং জি কে টক তুম জাসমেত কাল বিলা মাং কে টক বাং আনসু সে চি হং নাং লা না দাক নিলি চুন রিং তুং বাং কে জাসমেত লা কলেজ লং থান বাং তুম লা পেন প্রেগজাম প্রেগজাম লা কা চালি হিন থেক ও তুম হেদি লাং লে তুম বাং মেনা কারবিয়া লাম বেন টক বেক নাং লা
1: কলাং লো
0: আথমে লাং লা তুম কে কমানে সে ডক্টরেট কে তাঙ্গ বাং পু পুরন তেলা তঙ্গি পিরঠে লাং আলাং লি পিপু থাং সে থেসিস কে টক ইমা হালা সোলাম গেলাং লিছি চিনি পে মেলো ওই ইংলিশ মেছি টক লো
1: ওই
0: ননিরা সোলাম কে কারবি বনে বানচলো আলা আলাং থেসিস লং পিসি সো কে টক পু থাক মা দিলা সোবাং কারবি লামে বানচলো
1: গেলাং
0: আসে লা হাই বাং সে তুম হাইরা চেং নাং কোবন
1: গেলাং লো
0: জং সে লা হাই চেং চে পুরন তে লা কারবি আলাম কে টক বম তুম সে টক চজি বদং তে জাসমেন লা পুরে না ওং ডং তুং কে দা কার বিং লং দু প্রং তুম সে টক রে চলা দে আধেক তুং কে চালি দু পিক পিক পিলে থাই মিনে দো হলা পিলো পো একাডেমিক আইহিন কাচিনিও এ আসো আইহিন কে টক কে লাং থেক এ তুম মং সে টক বম চলাং পতে কাচলা আইসি পিলো পো আং ডেং আবাং হেদি কাচি ব্রেক আবেদত পো লাসি নেলি পুলে মং কে লালো লা ব্রেক আপ ব্রেক আইহিন কে থেক ও তুম তমে টক নং পো লিটারেচার মতে লামে রাহিন তা আলে তুম ডক্টরেট ক্লেম তাং নম দলো আসে লাং তুম কে চিনি লো লামেত কোসন মা আলাং তুং কা চিনি লাম মা তেং পেন লাং তুম সে টক পেন পে ক্লাং বুল

আছে পখিলা লেখে পি কিলোনালুন আর জুয়েক সিনং আলোনালাম থে চেতং নং ওভে হিথি এলং কাংহন কে এ ওভে মতে আর্টা ওভে হা চম পেনলে লেখানং টক দুনতে এতেহং পাপ্রায়ন ই ব্যাংভোটেক ভোসো সারুমাইনো নিংকে কাংহন চেচাপ এ কাংহন পহরমুকে পেরঠেয়া থাক নাহকতা না মাথা এভি আথে লাকে আনাম সোদাক লাপেন আহক আকাংহন কে পাপ্রায়ন ই বীরুন ই লাসি ইতুমতা ওভে হি থিয়ালং চেতংরা কাংহন আলাম নিংআরলো আলাম চেথান সিনং পুসি নিংকে ডকাবাং ফুয়াফান লুন পেন কাছোফাদাম

0: আমি এক যাযাবর, বহুত মশহুর নগমা হে ভূপেন্দা কা।
1: ভুলেছি নিজের ঘর, আমি এক
0: যাযাবর কা সহি তরজমা মুসাফির ভি নহি, বঞ্জারা ভি নহি, আওয়ারা ভি নহি, লেকিন সবসে করিব আওয়ারা হে। বিনা মঞ্জিল কে ঘুমতে রহনা, চলতে রহনা, বহতে রহনা, ইস জমিন পর, ইস পুরি জমিন পর জিসে ও আপনা ঘর সমঝতা হে ইয়া মঞ্জিল সমঝতা হে। আর ঘর জো কহি নহি হে, ইসে ক্যা কহেঙ্গে, আওয়ারা কহিঙ্গা ইয়া আওয়ারা কহিঙ্গা নহি।

0: দেখলো আকাশবাণী টিফুয়ার লংল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলংলে চিংকি চেথান বা প্রাংতা চকজি
1: বা আবার সাই কি মেতা নীলিতা চ এন্ডু নং সিলাং
0: ভাঙিক নই লাদাখ আকাশবাণী টিফুয়ার লং
2: আদুন্থু ভূপেন হাজরিকা মাহাঙ্কেথেক আর্নি পেন পাচে তন্দুন্সি আসামি সালুনা জাইমেক আং দেলং পেন ভূপেন হাজরিকা কিলুনালুন আর জেক সিনে আলুনালাম থি ময় অখমর ময় ভারতর

0: হে মাতুম নন অর্ডার্স দো ও হোটিটিস আহতা দো নন ওকেশন হোট পোলোতং তে খ্রিসমাস তং হো নিউ ইয়ার তং হো লাপসন হোট কি অর্ডার্স হেদি মানে একদম বাল্ক অর্ডার্স দো ওটিটি লাস পুসন হোট বাংকে হেমসর লাপেন গে নিলি নি তুম চক চাক হেম সি থোর প্রতিটি লো নন সন অর্ডার্স দো ওটিটি হোট বাংকে হেদি তামে আবে হোট বাংকে নিলি নুবে তামে ক্লেম উন হেদি নন সন মোপে নিলি পুবম ফন্ডেন ওয়ার্ক জং সে আবে লাসন বেসিক সিম্পল কেক পুলো তাং তে লাসন বাংকে নিলি নুবে পেন্স তামে পা তাং দ্যাট উট আংকে জং সে অর্ডার্স দো পিক পিক আহত দো বিজনেস কে লা পুলো মাটি দি আহত পেন কে আপস অ্যান্ড ডাউন্স দো প আহত পেন কে দো ও হত দো জি আবে দে হত দো জি তামে লা অর্ডার দো ও হত পুসে তামে নাগা চরাব দন বাংকে নিলি নয় কাপ্রেক কে আবে আথে নিলি স্টাফ বিয়াত বাংকে বিপন পেলাং নন মাত কে প্রফেশনাল আং দেং আন্ত কালি লাং মাতি দি জব হোম মেড লাপসং ল হেম পেন্সিল পুস এস এম আর বম জ্বর বম দি টি লি মানে হেম সি সি নাং থুরদুন পাক টি ল কে ক্লেম হেদি
1: মেসেন ল নি নাং লি গে থানা মালাম থে তাং তে জং সি কাস্টমার তুম অর্ডার দু ইক ও পোলতে নাং লি কো পুসন কে ক্লেম পেন্সি ল বাং সো অর্ডার আপর তেং পেন কি তাং জিয়ে ফান কি ক্লেম ক্লেম ল
0: ম্যাক্সিমাম অর্ডার্স কে হেদি কাস্টমার তুম মানে প্রি অর্ডার সি নাং কি পি টি টি লি প্রি অর্ডার সঙ্গে পিলো পুলো তাংতে নিতুম স্তামে টাইম ম্যানেজমেন্ট মেও পিমা পুলো তাংতে নন সন আপ্রাং মানে অর্ডার দেলো পুলোতে হালা কেনাং জি ফেক আর্নি আপ্রাং সে নিতুম তা বেকিং স্তামে বেসিক স্পঞ্জ পাং হেডি সেমার দেট পোমাতে দি এঙ্গেলা পেন ফিনিশিং হাই হুই কাপা তাং নাং জি নন সন কাম কাপ্রেক কাপ্রেক দো ও পুলো তাংতে লা বাংকে হালা কেনাং জি আর্নি আদা প্রাং থা অর্ডার্স দো ও হুট আরো ইহুটকে হেডি লা জং সে নন সন ফন্ডেন ওয়ার্কস তামে দো ডিজাইন্স তামে আসন আসন দো উপলব্ধ লাভ আদাব পেন সে মার পো এঁকে মানে ইসিয়া পর হেদি নি তুম চেপা ঠিক দে দিল কাস্টমার তোমার হেদি আলাং তুম স্তামে কানা পর সে কে কাং থানছি মা আলাং তোমরা স্পেসিফিক টাইম দো দো মাতি দি কাছে শেখ হেদি লাসে হালা সো আপর আতেং পেন আকে কপালে দুন জিয়ে ফান পাঙ্কে নি তুম মানে অ্যাডভান্সমেন্ট সি বেকিং স্পঞ্জ তামে সে মার এট পো লা পেন কে আর ডিজাইন হাই হুই ফিনিশিং বাংকে আলাং তুমি কেনাং জিয়ার নিশে আর দা পেন্সে মার পি পো লা পেন কে হালা আপর আলাং তুমি কেনাং জিয়া পর আন হেডি লাপুসন সে পিদুন পো নন সন নিউ ইয়ার হুদ বাংকে কাস্টমার তোমার ফ্রাং পেন মানে না অর্ডার দি মানে প্রি অর্ডার নাং পিপে লাতো মানে সাডেন সে হেডি নাং হাং লকটিটি লাসে নিতুম বাংকে টু থ্রি ডেজ আফ্রাং সে কেক স্পঞ্জ সে মার এট পো লা পেন কে থার্টি ওয়ান আর নি বাংকে আর দা পেন আং তো না ক্রিম কি হি পেন চেং লট পুরো ফিনিশিং আন হেডি পাতাং লাপ পো এঁকে মালাং তুম মেন্টু অপর মা কেনাং জিয়া আপর স্তামে লা কাস্টমার তুম সাডেনলি না অর্ডার স্তামে নিতুম বাংকে পিদুন লক লক লা পছন্দ লো জয় কে টিটি লো
1: তাংতে আদুন চুয়ালাম ঠিলে ইচে থান্দাম ছুই ইগলো না নাংলি কেক কাসেলাম কে কপি পিয়াস না কেক মাতে আ ফ্লেভার সি কাসেলাম লো
0: নেলি কাসেলাম আকে কা ফ্লেভার লাকে ফ্রুটস ফ্লেভার পুলোতে ম্যাঙ্গো দোজি ম্যাঙ্গো পাইনাপল স্ট্রবেরি পেনকে কাপড়ে কা ফ্লেভার দো নন বাটার স্কচ চকলেট ব্ল্যাক ফরেস্ট লাপসন হেডি হোয়াইট চকলেট লাই হুই দো আদর্স তামে প্রেক জাম লা ফ্রুটস ফ্লেভার তুম বাংকে সব ও জুম চেট লা পেনকে লা রেড ভেলভেট তং হ ব্ল্যাক ফরেস্ট হোয়াইট চকলেট চকলেট কেক লাহাই তোমাকে আদর সব সো সো চেট আতে আ ইনগ্রিডিয়েন্টস তামে লা তোমা সব ও প্রেক চেট লাসি তুম বাংকে সব সো আদর্স তামে হেডি সো চেট সো ও আনি কালি হেডি লালো চলো চেট
1: তেলা সং বং পেন কলো সো ফ্লেভার বাংসি কাস্টমার তুম নাংকা অর্ডার কি অং নেই নেই ল
0: নিলং কাস্টমার তোম নাংকা অর্ডার কি অং নাই কেক ফ্লেভার বাংকে নন লম কারেন্টলি কে সেল নাই বাংকে ম্যাঙ্গো ফ্রুটস ফ্লেভার আং বং পেনকে ম্যাঙ্গো লা পেনকে কাপড়ে কা ফ্লেভার পেন বাংকে নন সন চকলেট রেড ভেলভেটস তামে নাই ও 2025 নিংকান খ্রিসমাস হচ্ছে তামে বেশি কই কে রেড ভেলভেট সি কে সেল
1: তাংতে কে কাসেলামা হুড নাংলি কুপি পিয়াসন সি কি পিদুন ল
0: কে কেসলাম লং কে নাং জি সন ইনগ্রিডিয়েন্টস লা বাংকে ময়দা নাং পো সিনি লাপেন কে বাটার বাটার দিম কে নালি তুম অয়েল লেপি দে চক জাং থু হেডি লাপেন কে মিল্ক হেডি মিল্ক লিকুইড সেটামে নাং জি আলাং আবাং হেডি লাতা নাং জি লালো লা বাংকে বুটি কাসেমার কেক বাংলো হেডি নন সন একলেস পুলো তাংতে একলেস সেটামে কাস্টমার তুম নাং রি বাং দো ওটিটি লা বুটি চুচে তুম হেডি লাসে লাদাকা বাংকে নাং জি কে বুটি আদিম লং বাংকে কার্ট পিনাং পো কালিতে কন্ডেন্স মিল্ক পুদো হেডি লানো লং বোজার এস তামে ইজিলি লং লক দিটি কন্ডেন্স মিল্ক সে তামে মেথাং সেমার দে তা মে ইউটিউব সং তা দো নাহলে তুম লং পন্দে তামে কন্ডেন্স মিল্ক পু সার্চ লো পোলো তাংতে কন্ডেন্স মিল্ক কাসেলামা প্রসেস চং সে নাহলে তুম সার্চ দে লো পোলো তে ইউটিউব লং তা লং ইকজি লাসি হালাদাক হরমু কে নাং জি কে হালা বুটি লং কে নাং জি সন সাই দে লো মুঠে লাস পু একলেস লং বাংকে বুটি আবে দেট পো বুটি আদিম কে কার্ড সি দো পো কার্ড অর কন্ডেন্স মিল্ক মোপে নিলি নিং জি পাম হেডি
1: তাংতে নাংলি

কার্ডম লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু বীরতার যুদ্ধা বীরতা পড়িয়াবাং নীলিমদন সিং রংফার স্টেট গভর্নমেন্ট তমন কেপাহেনো ইন্ডাস্ট্রি লাপেন্টে আরলং কুয়ারি পেন্ডাং লক ইটা ভেটা লাপেন্টে আংটান কে পন আফান ঠেংপি কে ফ্লাক মিল বেহা পেপার কে ক্লেম আফান লাং কে পামান আমিল হাই হুই পেন গ্রিন টেক্স কে এনজি আফান ঠিক ল দিসপুর লোকসেবা ভবন আলং চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন কেচারি পন কেবিনেট আমায় লংসি বাংসালাম জে পারাই ল মাই কি জুদাফি ইসি প্রেস মিট আঠেংনো চিফ মিনিস্টার কে হাই কিনিং জে কে পিনিং ফাইকুনিয়া চেকলো নিফাই সি পেন ফারোহিনীরা জে একটা সুরিনী রায়করা ট্রকসিয়ানিং কান আর কয়ে চেকলো নিফাই ক্রিকেটম আন খেল মহারণ লাপেন্টে ওসমার খেল মহারণ কেপাটো ফান চে পারাই ল আলংলি কেথান কে পাচিনি কে আন্ডার টুয়েলভ ওসমার হাতুমা ফান ওসমার স্পোর্ট সামিট পাটুপু বাংসো কে পাঠুয়া লং বাং ফারু কে থম কে ঠেক প্লেয়ার আফান বাং ঠেকসি আলংলি তুম আফান আন সুসি কে পাঠেক আফান গভর্নমেন্ট ট্রেনিং লাপেন্টে আসন আসন বার্সাই পিপু সুরি নি রাইং কয়রা ফু লাপেনিং কয়রা থ্রক আনিং কান আফান ক্লাসির ক্যাব কাপড় হি চার্লি বাং আতুম আফান গভর্নমেন্ট সাইকেল আকে জয় পেন কিপি আফান কিবিনে নামায় লং চে পারাইল বাংসো ফান টাঙ্কা ক্রুর ফারুই সিরা সির ক্যাবরা লাখ ঠং ক্যাবরা নের ক্যাব আন কেবিনেট এপ্রুভেল পিল এলেকশন কমিশন নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাই এলেকশন আর নি কেথান কে পাচিনি পনফি ডিস্ট্রিক্ট অলং পাতুমি পেন এলেকশন কোড অফ কন্ডাক্ট আরন পাদুলো ডিস্ট্রিক্ট আকিমি ডিস্ট্রিক্ট কমিশনার অরণ্যক শাইকিয়া পাতুমি সি প্রেস মিট আলং সি বাংসলাম থান পাচিনিল ডিস্ট্রিক্ট কমিশনার অফিস কনফারেন্স হল আলং কে পাদুই সি প্রেস মিট আলং আলাংলি কিনিং যে কে এলেকশন কমিশন পেন কিথিক পন আটেং সি চিটি নিফাই ক্রি থ্রক আর্নি নমিনেশন কে ফাইল পন কিজুত আর্নিল নিফাই ক্রি থ্রক সি আর্নি নমিনেশন সাতলাং পাদোপো লাপেন্টে চিটি নিফাই ক্রি সিরকেব আর্নি কে নমিনেশন উইথড্রো কিজুত সি আর্নিল কেবাংজি ফ্রেয়া চেকলো নিফাই থ্রক আর্নি ভোট জকপো লাপেন্টে ফ্রে নিফাই সিরকেব আর্নি ভোট লাখাপো ডিস্ট্রিক্ট কমিশনার পেন কেথানকে পাচিনিয়া টেংকে বাই ইলেকশন হুট আবেনাইতা লাখ ক্রি সিরকেব রা সুরি থ্রকসিরা ফারোহিনীরা সিরকেব ভোটার সত্যম পেন ভোট জকপো নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি আংকাং আর লো কেডো নগাঁও ডিস্ট্রিক্ট এসেম্বলি কনস্টিটুয়েন্সি কে ঢিং রূপহিহাত সামগুরি রোহা লাপেন্তে নগাঁও বদ্রদুয়া পুনাথু মরিগাঁও ডিস্ট্রিক্ট আংকাং আর লো কেডো এসেম্বলি কনস্টিটুয়েন্সিকে লাহরিঘাট জাগিরোড লাপেন্তে মরিগাঁও এসেম্বলি কনস্টিটুয়েন্সি হেল নগাঁও ডিস্ট্রিক্ট ফো এসেম্বলি কনস্টিটুয়েন্সি আফান নগাঁও রংসপি আলংকেডো নগাঁও গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল লাপেন্তে দর্শন হায়ার সেকেন্ডারি স্কুল আলং এলেকশন হরমু হরতার কেরন লাপেন্তে স্ট্রং রুম পামানপো লাপেনকে ভোট কেলাখা পাদুপো কার্লিটাং ডক্টর ভূপেন হাজরিকা নিংকান ফারুহিসি মাহাং কেথেক আর্নিয়া পুথাক আসন হাসন প্রোগ্রাম পারি দেংল আলাংলি ফান মান পেং কিপি আং ঠেক আলাংলি লুন আসে মাতে আলাংলি কেশন সেয়া মুখা কেপারেং ভেরিটিয়া ফান স্টেট কালচারেল এফেয়ার্স ডিপার্টমেন্ট পেন কেতালন কার্যো আলাংলি মাহাং কেথেক আর্নি পিনি ইংটন পো গ্রেটার গুহাটি কালচারেল অর্গানাইজেশন পাতুমি শ্রীমন্ত শঙ্করদেৱা কলাক্ষেত্রলং আনারলু পরফাই মানুহে মানুহর বাবে পুইসি কালচারেল প্রোগ্রাম পাদলো ভূপেন হাজরিকা কালচারেল ট্রাস্ট লাপেন্টে শ্রীমন্ত শঙ্করদেৱা কলাক্ষেত্র পিনি কলাক্ষেত্র আলং নহা মিলনের তীর্থ পুইসি প্রোগ্রাম পাদলো পুনাথু পিনি গুয়াহাটী জালুকবাড়ী ডক্টর ভূপেন হাজরিকা হরমনৈ ক্ষেত্র আলং পিনি আলাংলিফান ইংডু কার্চলো লাপেন্টে ডক্টর ভূপেন হাজরিকা মিউজিয়াম কিকিম মাফান লং এ সম্পন্নলো বাংসো পুথাক ইসি কালচারেল প্রোগ্রাম তাহা পাদলো আলাংলি মাহাং কেথেক নিংকান ফারু ইসি কেতালন চুকে পাজুত প্রোগ্রাম দিল্হি কিমি ভারত মন্ডপ পালং তালন আর চুপো আকাশবাণী গুহাটী লাপেন তেজপুর সেন্টার চেলাংসি শোণিতপুর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন পেন পিনি তেজপুর ডিস্ট্রিক্ট লাইব্রেরি কনফারেন্স হল আলং আর নিকাংসাম পরফাই থ্রক আলাংলি ফাহান কাংডু কার্য আংঠেক গান গাম তুমারি গান পু ইসি প্রোগ্রাম পাদপ হাওয়ার আলো কাপড়ে কাপড়েক পুলিশ স্টেশন আলং পেন্ডাংলক গভর্নমেন্ট অফিস আলং
dalal mate middleman akam ke claim kankir afan government ing tangrak pen kampai denglo non head hawar halu kapre kapre police station along operation padosi police bang pharugethom anso se middleman afan neping nang ponlo bangso phi government hawar halu kapre kapre government office along operation ke padoji afan kampai denglo Chief Minister ke hai ke than ke pachini ke kapre kapre government office along ke do middleman mate dalal atum alam rat atum amena government afan tan than pachini unpo bangso from prabjin pen assam police special branch cc portal in pupo puta chief minister ke hai than pachini lo japan is IC Nagayat along Chiti Nipai Krisir Kevarni Pen Preya Cheklo Nipai Plier Ni An Asian Games Paru Suri Nirai Inkoira Throk Padopo Bonda Asian Games Kangpu Ni Sir Kepa Prang Pen Mate Chiti Nipai Kevarni Pen Kepa Thuke Chengpo Chiti Nipai Krit Throk Sier Ni Tag Ball Pen India Kepa Thu Pang Chengpo

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু কার্বিয়াং ডেঙ্গেবাং লাকে মিডিয়াম বেগলং মিটার্স ফারু প্লিরা ক্রেসিরা তক বরফ কিলো আর্সলং ফারু থ্রক সিরা ইংকরাসির ক্যাপ লাপেন এফ এম এলংকে ফারু ইসিরা ইসিরা টক বর থ্রক মেগাহার্স বিনিকে চিটিনি ফাইনের ক্যাপ দুর্মিয়ারনি

lang helo e pran, lang helo e chithi. Lasi, lang pache ho de tri. Kijuna lang arni vang ta minit pho pen minit kep an apor par clock pe mera puthot pang sam thuan si lang jun nang ji. Lang ka peso I ake tili mate aphule along a mat si pang sam nang ji. Ka prek aphule along jong si lang pe joy thu pulo tang te labang soa lang che ho thu det ta hai. Dong kola pen lang tuk akung araya long lang pache tivok long le det nang ji. Jong si lang chi tivok do pulo tang te labang soa dim along bleaching powder mate aduk rig pen tai nang ji. Ninchi big tha ki jun alang ki bi alang bong mate aphule kaiketa divyer nang ji langka chu ena huta iri pen chi phuwok nang ne abe ki ding ke thon tang ahar lung ason pen si lang chosok nang ji lakya kasvani gati mahabahu কার্বিয়ং ডেঙ্গে বাংলাকে মিডিয়াম ভেগলং মিটার্স পারু প্লিরা ক্রি সিরা টপর ফো কিলো হার্সলং ফারু ট্রক সিরা ইংকরা সির ক্যাপ লাপেন এফ এম আলং কে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগা হার্স দর্মালি আদুন্থু লুনাং ডেং নামিক লুনাং পিনি লুনাং ডেং লং আফ্রাংসি সেবা লিটেরন পিপেন কি লুনা লুনার জিগলং পো আলুনা লাম থেকে নেসেং ওয়ে নন কে আর্জিক সেনা আলাং লিপেন কি লুন লাবাং সলুন

0: অঞ্চলত চলি থকা মধ্যভোগী ৰাজ বন্ধ কৰাৰ বাবে চৰকাৰে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। শেহতীয়াকৈ ৰাজ্যৰ বিভিন্ন থানাত অভিযান চলাই আৰক্ষীয়ে 300+ মধ্যভোগীক গ্ৰেপ্তাৰ কৰিছে। অসম ৰাজ্যিক বিদ্যালয় শিক্ষা পৰিষদে উজনিত বানৰ ফলত হোৱা ক্ষয় ক্ষতি আৰু লোকপিয়লৰ কাম কাজৰ পৰিপ্ৰেক্ষিতত চলিত বৰ্ষৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা আৰু উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষা ফেব্ৰুৱাৰীত অনুষ্ঠিত নকৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। আজি আন্তৰ্জাতিক সাক্ষৰতা দিৱস। ব্যক্তি, সংস্থা আৰু সমাজৰ বাবে সাক্ষৰতাৰ গুৰুত্ব সকলোকে উপলব্ধি কৰোৱাৰ উদ্দেশ্যে প্ৰতি বছৰে 8 ছেপ্টেম্বৰত বিশ্বজুৰি সাক্ষৰতা দিৱস উদযাপন কৰি অহা হৈছে। আৰু ভাৰতৰ জুনিয়ৰ পুৰুষৰ হকী দলে এছিয়া কাপ জুনিয়ৰ হকী প্ৰতিযোগিতাৰ ছেমি ফাইনেলত প্ৰৱেশৰ সম্ভাৱনা উজ্জীৱিত কৰিছে। আজি চীনৰ মৌকিত ভাৰতে দক্ষিণ কোৰিয়াক 7-3 পৰাজিত কৰে। এতিয়াৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 শুনিবলৈ পাব।
1: চিহু চিপুত লামজিৰাৰ জুইগ্লংপ লুচিয়া তেৰণ পিপেন চিহু চিপুত আঠে পিকে কাৰ্বি চাৰ্পিমাৰ লাপেণ্টে ছেল্ফ হেল্প গ্ৰুপ আপুঠা আলাংলিফান চিহু চিপুত পঞ্জী প্লাকে প্ৰদীপ ৰংভাৰ টাংটে আৰু জুই চেনাং লুচিয়া তেৰণ পিপেন চিহু চিপুত লামজিৰ
2: নি পিনি তুমি স্তরি হলো কাছে তোম পেন কাছে গিনা যে এলা মাথে পিকে পোষণ হলো এলি তুম কার্বি সো আরলো লাপেন কে সেল হেল্প গ্রুপ মতে চেরাপ সরয়া সং লবংস আলাম সেথে পিয়ান বলো না লবংস আলাম থে আলাম মাথে পি বাজে মিডাম দে প্রাং নেলি না লেফানা কার্যু বাপ্রাং চুই কে পোষণ হলো এলি তুম কার্বি আংলং আরলো লবংস চেরাপ সরয়া সং নাংলি গে থেক লং আতেং তে হালাবংস আর জান কো পোষণ ল
3: কার্বি আংলং আর লো ইলি তুম মতে কার্বি আরা তুম তা সেলফ হেল্প গ্রুপ কে সেং দুন মেনাং আন্দুল লাসং বং পে নাকে ওং নাই আকে আতুম কে সোয়ারলু আতুম আসং হেলো সোয়ারলু আতুম আসং আং বং পেন কে সেং চেং পেন নন পু আং বং কে রেং বং লাপেন কে রেং বং লাং লাপেন কে কিছিতাং মতে চিক ফ্রিডাক আতুম মেনাং আন্দু নিলি থেকলং ল লাসি লাসু কাছি ফ্রিডাক মতে কেরেং বম লাং আতুম কপিয়া থেমা লাবাং সে নিলি থান বা ফ্রাং রং কিছি নাং কক আতুম বাং কে লাপু হেল আসং কেরেং বেরুন এদের আথে কে আলাং লিতুম কেসেং চেং আহুত মেথাং চেরাব আসং আরো নাতাং চিনি পেমে মে পেন কেসেং লাপেন আফি থুয়া বাংকে আলাং তুম সেং দে পেন পুসে তামে আলাং লি তুমাং বং কাচিং ভাই কাচিং সাই দু নাং জিতেমা আর না তেং পেন পুলন তে চিকলু জন পেন বাতাই কে থম পেন বাতাই ফ্লি হিথি রুপেন এ ফং লপে গলো হ্যাঁ না সন মিটিং দু নাং জি হালা সো মিটিং মতে কাচিং ভাই হুচি না সো সং কাপে রেং ওয়ার জি আফা কপি পিসি কে ক্লেম নাং জি মা হালা সু হুসি লাতুম চিং রুম পেট পেনসি চিং ভাই নাং জি আনকে হালা কিঠি না কো তুম বাংকে লাহাই ক্লেম ক্লে দে মিটিং দো দে কাচিং ভাই কাচিং সাই আবে কাচিং রুম নাং ইয়া তেং পেন লাতুম চিং রুম রে পেন ইসিয়া বাংকে তাংকা চিবিরতি নাং জি তে মা তাংকা চিবিরতি আপোরা তেং পেন চিপি পে লাপুসো না কিসুং সি গিদু
2: আন্তে মো বানাং লিথান ল নি ইলি তুম কার বিয়াং ল লকে সোয়ার ল তুমসি লাবংসো আসো মাদে লাবংসো হাম ফ্রাং কেসেং আকে অং তুম কে কেদু তে পিলো সুপিন সো তুম লাবসন আসং পিনে সেং নো মা
3: সেং মে সুপিন সো তুম তা সেং মে সোয়ার ল তুম তা সেং মে সোয়ার ল তুমাং বং তা কো দু থুলাং বার পি মার পেন ও কোরজা লাসন তা দু লাসি বাং জক তা সেং ল মানে সুপিন সুফা নিলিতুম রি দাম পাফ্রাংফ্রে সুয়ার লু ফানি নিলিতুম কিরি দাম আথেমা নিলিতুম কিরি দাম মতে কেসেং দাম আথে গে লাপু হেলো সুয়ার লু তুম হেলো হেম হেমফু হেম কাছে পা হেম ফু আতুম কে সোয়ার লু আতুম হেলো লাপেন কে সোয়ার লু আতুম

0: কার্বি অনুষ্ঠানটি শুনিলে। এটা শুনো বড় অনুষ্ঠান।
1: কাচিংহন রেডিও কার্যুয়ারাত লাপানাপর নালিতুম গুয়াহাটি স্টেশন পেন কার্বি আং দেঙ্গলং পেন কার্বি আলাম পেন বিরটাক পাচে তাক আরজিলং ইত্যাংল লাকে আকাশবাণী ডিফু পিনি চিটিয়ে চিকলো নিফাইনের ক্যাব দুর্মিয়ারনি নীলি স্টুডিও লং পেন থারি ডিপেন রিংটি নাংলিতুম ফান আর্নিকাং সামাকার্দম পাজির ইকল নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই প্লিরা মিনিট থংকেপ নাংচক টাংল পৎসি আদুন্থু আকাশবাণী ডিফু পেন জাইমে কেরত কেপারজু পুথত পাংচিং পন ইকল নাং ততাংটি কেচেংসি ডিমাসা লুনবারী মাং ডেঙে লং পেন কেচেংসি আলুঞ্জির আর জুক সিনাং সাম্পের বড়ো পেন কেলুন পনলুন আলুন আলম থে দেউরি এলি পো ততাংটি আর জুক সিনাং আলাংলি পেন কেলুন পন লাবাং সলুন

0: জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ সৈতে যোগাযোগ কৰক।
1: নন মাৰ্লিয়াটুম নন আৰ্নিকাং চাম পৰফাই ফ নাং চক টাংল পচি ৰং ৰূপ আজাই মেক আং ডেঙা লংপেন চিহুচি পুৰালাম জিৰ আৰ্জিক চিনাং লাগে জালিন ইংটিপি লাপেন হুদবাং ফি হুনমিলি ক্ৰপি আটুম আংবং চিহুচি পুৰা থেপি কে এনপন লাগে হিম কাচনচে আপুথাক ততাংতে আৰ্জিক চিনাং আলাং লিটুমপেন চিহুচি পুত
2: ইনুত হিম কাছে মাৰ মাতি বিস্কুট কাছে লাম বেৰা বাং ফিয়া হেম আনচি নাং হমৰি পেন আলাং লিপেন কচনচি হিম কাছে লাম মাপু কাচিনি জিয়া ফাঁচি চিচিক পন্দু লাচি আপ্ৰাংচি আলাং লিফান চুৰি চুৰিয়া কাৰ্ডম পাজে ৰিগলো
3: কাৰ্ডম
2: তাংতে নাংলি নাং মেন লাপেন নাংলি লাম নাংচি থানিক জিমা
3: নীলি মেন লাকে জালি নিং টিপি নীলি ডাক আৰু লং লাং চো চি দো আৰু লং লাং চো মচলা ফ্ৰাম
2: তাংতে নাংলি কমেন টু পেনচি হিম কাছে লাম চেং ল
3: নীলি হিম আছে লাম কে চেং লাগে 2016 পেন আছে নন আন কে পেনিল 2025 আনল সো বিহেক লাং লাচু হত আন পেনচি নীলি হিম আছে মাকে চে কে চেং দনল মাতে কে চার্লি দনল পেন নন আন আনল
2: তাংতে নাংলি কুমার নে লং সি হিম কাছে মার কে চার্লি দুন মা মতে নাং নি জেল পু ননম কে ইউটিউব পেন কে লাং থা দো মাটি ইউটিউব লং কে লাং পেন তং কে চার্লি মা মতে নাংলি কুমার নে লং তং ট্রেনিং কি দুন সন লপু সন দো মা
3: নিলি হাল সু হো দা ব্যাংক কে ইউটিউব তা দোলো তে মা সামি হাল সু ব্যাংক কে নিলি তা স্মার্টফোন আ জাত পতামি অ দুন লং লি লা আমা সি নিলি লা কা চার্লি বেক আ ব্যাংক কে লাকে ব্যাং লং সি কা চার্লি দুন সে নোনা ফিরা ফিরা হিম আন বাংকে ইউটিউব লং পেন লাং পন বম দিতিল হে তামিলা ক্রিম বন লা বাংকে নিলি বাং লং পেন সিকা চার্লি দু সিলা হাই নিমকি খুরমা লাহাই তামি মিঠাং কে ঠেক পেন সিকা সেমার ল লাহাই তা নোনা ফিলা গোজা লাহাই বাংতে ইউটিউব লং লাং পন বম কে লাহাই ড্রাই বন কেক লাহাই বাংকে ইউটিউব লং লাং পন বম ল নোনা ফিরা ফিরা বাংকে
2: তাংতে নাংলি হিম কাছে মার কোমাত নে নাং চেরাব দু না বাং দু মা মাদে নাংলি নুটবেট টংলা পু হেম লং সেমার বম ল
3: কেচেং পেন বাংকে নিলি তুমলা পিনান সু বাহাইনি সি কেক্লেম ল মা জক তা নাংছে রাব দন বাংবে ল আমার পিনান সু বাহাইনি তা পেনা আনা নিংকান ক্লেম ল আংকে ননা ফিট বাংকে হেমা সর বাং তা আকা প্রেগা সাই ডো কক আমার আকা প্রেগা মুনিয়া থাংসে আকু চেহাং থু না কক ল ইনুত নাংছে রাব দন দো বাহাইনি সি নন ক্লেম বম অর্ডার তা আনকে অং পিক আনকে কালি দেয়ার লাংমাসে বাহাইনি কে ক্লেম তা উনছে
2: তাহলে নাংলা হিম কাবো নাই কে নাংলি হেম টংকে জড়ল মা মতে আদন আদন টংকে জড়া মা মতে নাংলি পু কুলার আলং টংকে থনাম দাম ল
3: নীলি লাবাঙ্গে কুলাত লং সিকে থন দাম দাম আলং আলং কুলাত লং নানি পেকেট ক্যাপ নানি প্যাকেট ইং কয় নানি পেকেট পেকেট ফ লসন সি পু থন দাম দাম পাইকারি হিসাব ল হে পুসিনা এন্ডন প আগে রং লং সামে মানি তুম বাঙ্গে নাই পতে ডাক পেন তামে চু চর দুন দুন হেম লং সেটা
2: তাতে নাংলি মো পেন আহিম আমেন কি পুল সেটা কপি পি আহিম সি বি সি কাবো নাই বেয়ার মালা নাং থানি
3: নীলি লাবাংকে আপে আদা পানিং সামে ক্লেম দো আদা পাবাংকে ক্রিম বন পেন গোজা লাবাংকে ডেলি সে মার পো লাগে ডেলি ল সানডে আর নি বামতে রেস্ট দো পো আঙ্কে আনিং সাম থু লাবাংকে কাতা নেম কি খুরমা আর নি সিবাগ বনাই তে পথর আর নি বাংকে আঙ্কে বানানা চিপস সে মার পো দেখা আকো পুথর আর নি বাঁতে এঁকে ভুজিয়া সে মার পুসি ডাক এন পন যায়ংতে
2: নাংলিলা হিম কাছে মারলা ক্রিম বন খুরমা পুনয় আচিপ পুনয় কাছে মারকে নাংলি পিপিয়া হর মুসিকে এন এন ল নাংছে থানজিমা
3: লাদাক নীলি ময়দা আনবে লাদাককে ময়দা এন প জাংথু কে চিনি লাচত নাল হাই বেকিং পাউডার লাহাই পিপো হে লাচত নাল দেখা সনাম বাংকে
2: তাতে ক্রিম বন সে মারলো পোলো তাতে কো আনবাক আপর এন এন ল
3: ক্রিম বন সে মারলা বাংকে আপর এন ঘন্টা হিনি লাসন এন পো আদলা ফার্স্ট কি মিক্স মিক্স ডেট পেন না ঘন্টাই সিবাক বিনা পো হে ইলা ঘন্টাই সিবাক বি ডেট পেনতে আকো লা পুপা দুম থু প লাংকে লাসোকে পাক ক্যাং ফান্তা ধা ঘন্টা বাক ইং হং না হেলা লাসো ধা ঘন্টা ইং হং দেলো লা বিস্কুট আর মিঠাং হালা দেখ আর ট্রি লং ক্যাংলো লা আনান সি আমপারে এঁকে কারনু লা ক্রিম বন তুম পোতামে আর নু মেল আঁকে লা প্লেন বন তুম তামে ওভেন লং আঁকে থাপ মে লংকে তামে হা লাহাই কাতা নেমকি খুরমা লাহাই আবাংকে আপর নাং

0: hệ là cái bắp lang bên in than po là bù dọc phết phết là tụi mang cái bắp anh por chú chị ta cream bon bang cái por năng có
1: tang te nang lila cream bon ke arnesia long lien ko an an atasi nn lo lien long plang ko an ulai lo
0: ilena long pen ke plang pli kep na ulai na hot pen kom chet a hot pen ong chet do do he ta ja samet pet ke plang pli kep ulai ilena long pe pare ke ani si long ke non son ning kreng hot pate ke selling bang ong chet ning kreng hon pate ani si long pen lin trip hol an ke dam da ta mi mula gorom din na lelo bar jitu bar khalo pulo thedi jang thu hai hu ya hormu pen ak mati ja ke cho bang kom chet pa la sot bang ka ani si long lin kep la an an wet he ke dam da ta mi non ning kreng hon bang ke do
1: den ti mo pen la go ja pu bo mo bang ke la ke ko sono ka bonai ke
0: goja kasimar la banke moida po anke baking powder phelo sapsu pidun po he anke dak jang thu pidun po ke la pen la si mix nang po la mix pen si anke ing than po la ko ana sai si ke ke thepa the ke pa bi bang la bank ining ge hang lo he ke la ing than po pare la si jang thu pen ar nu thu po ke la jang thu pen ar nu det lo pulo te sek ring rang lo pulo te am pare ko la senior lang he senior lang no ko jok thu po da pun nim pur po ulai jo polan ve logo ja se market
1: tang te nang la phing nu chief tang ho ku pin da selam ke di tang te la bang ke phing nu nang tung ko nat pen sige 11 la
0: a phin nu la bang ke bang a hem long si cho hang dam po he di la rong du tum long la pu wa a theng pen chon hang don po a theng pen wan po kwa vi la tum long long le po lo te bojar sa mi chu ri don po ta me bojar bank a dor so dak dak po ali kom cha titi he la si he ma long si ja se met pet ke churi dun dun lo mani bagan no son la son si churi dun dun lo hala dak po lo te e theng a long jene ba pharui si po ta long lok titi e ta me bojar po lo te bank ta business phan pin nak ma ti jo bojar po ta dor so cha le e thik long pli kep la an en dat titi po ali bang sab kom cha titi la si la hai a rong long pen si en dun rong si ti เป็นอีชูรีดนรองที่เด็กเหรอ
1: ตั้งแต่ละเพลงนู้นก็ละเอ็ดแทงอะลองแกนั่งที่ตุ้มก็อันไปแกะก็อันดักอุไลไลเหรออ
0: ัดแทงละบางแกอัดแทงก็เทกพออัดทิกเฮดีแกองแกก้มละเหรออัดทิกบางดูโอพอเต็มเอ็ดแทงลองเป็นไปแกะพารุสีละอันบางจุยติดติดแฮะอันดักเป็นนั่งแกจังทัวร์หิ้วดำปนนี่ตุ้มบางก็จังทัวร์แทงละมัดดิละอันละดักเป็นแกนี่ติดติดเหรออะไรแกบางแกแฮะอาชิติมอันแกบางแฮะอะไรดูปิกปะอันตะกะลีอาวิเดตปะตะกะลีมันนี่จอกชิดล่ะกูจังทูอาพินูอังกาเทงก็เช่นน้ำเป็นมันนี่ 50% ก็ชุดนล่ะ
1: ตั้งแต่หิมก็เสมาก็อันนี้วางอาศัยล่ะบ
0: ่กะลังล่ะอันนี้วางล่ะโอ้ก็ล่ะซันเดียร์นี่ซีเวดล่ะก็สร้างดนเฮ้อีเทล่ะเป็นซีก็ชูอีจอดปะนิยมล่ะมาที่ดีสร้างเสด็จติดติดล่ะออเดอร์ดูล่ะเทอันนี้วางเสมามาล่ะออเดอร์ตอนนี้วางตัดดูเฮ้นันนี่ลองดูการเลี้ยปีนี้กันนางนี่ลูกผสมีอัดลองกับเพล็กตุ่มกันนางจีบางหนึ่งสามเป็นละส่วนออเดอร์ช่วยแอนดามแอดพอเป็นนับเกี่ยวกับอันสินไหนมาเป็นนับไหนมานางนี่มาพอหนึ่งสามเป็นออเดอร์แอนดามแอดพออันปาร์เรนเกี่ยส่วนเต็งเป็นซีอัดดับเซมาร์พอละส่วนออเดอร์บางแกนี่วางตัดดุ
1: นั่นที่นางลาเอครีมบอนคูร์มาเป็นอะเบเร็คเป็นเค้กอ่ะส่วนตะเกี่ยส์ลำอ่ะส่วนดูมา
0: เค้กกับบางเกี่ยนอนชาร์ลีบอมลงมาเนี่ยอันเพอร์เฟกต์โอเอล่ะama sike jor phan bai jor jela ini po he me chop han ke simar bom la he e ama pa an perfect o ela e ta me mo pio pen ke la cake ta chor po po sima tha pon la he e bonai bom lo
1: de la cream bon kasilam cream bon snar jup he cream bon kasilam ke kopi pie hormula la me long ke rahi long se bonai po ma mate along ka prek la non son oven pin ni do ke mati di la son along lo ka bonai I pola ke
0: cream bon la bank me pen se simar po cream bon a gala plain bon jitu la burger long ke en la so bon banke la banke oven long se si marmar mi pen da bang se mar he ta mi ni bang mi pen bang e thek the en phuli hai pen ke di ama ni bang oven pen se hala bang se mar ta mi la cream bon la banke mi long long jang thu pen se ar nu po la tum banke jang thu ar nu po am pa bang ke ar nu tang der lo po te en ke la pu pu se ring rang lo po te ulai po la se en ke cream hi don thu po cream hi pon ke la cream bon cream bon lo ke la bang ke cream bon ta mit tinta size do ni ke bon nai non mat ke hedi tinta kali sarita size do ekta bang ke la bang abong long lo la ke জেনেরেল মাজকে চলং লি আবং লং ল আর ই সি বাংকে ওয়কিং বং আস আমি এটা ঠে ঠে দেড়ল হেন কিসে মারল ই ওয়কিং বং আসন পঙ্কে চেরি হি হিদুন

0: matha theleng non mat ke asandear ni si sang kok lo the di la
1: Ừ.
0: sandear ni si vet ke sang an ta e ok reng nu si san man de titi
1: Tang te nang la biscuit ka selam ye nang li phan ko mat ne se anang ning nang kirong ason to ma biscuit selam pen la son son ale che long pula sanang ke thana bang do manang li phan
0: ning nang rung bang avi mane ni li ke ha bi hek pen da di la son se martap ining hang o মানে বাং লং থে লং লক বাং হেম সন চদন লং লক লোপতে বি হেক লাং মাতি দি হালা কিতুন কে দাঙে থেক থে দেট পো ইং হান পে নাই হুই তা মে ঠিপ পো দি ঠি গে জার লো ই নানি মানে বি হেক কে মানে হেম লে সন নানি পুরি চদন লং লক নানি লান্ডু চদন লং লক স্তামি হে দি হেম বাং পো ইং হান মে নাক চু ঠিপ পো লা সন এ ঠিল লা বি হেক পেন দা দি লা হাই নি নিং হাং ও আংকে হালা পাই বাং তা হেনিম কি খুর মা হাই বনাই বিক মাতি আংকে লা হাই হুই তা মে থেক দন লং পো ইং নিং বাং মানে হ্যাং দেয়াত ইয়ার লোন বিস্কুট আছে মার হয় হ্যাঁ ভাই কি তুন কে দাঁড় ইনিং হ্যাঁ ও মাসি মা চক ইনিং কে নাং রুং বাং আবি মাত ইনিং মা থাল ক্রিম বন হাই সে মাটে চক ই মালা হব মাসি চার্লি দন ল হেলা তা আর মাসি নন আন কে চকে চক আসন সে থেক লং ল যা লাপিয়ান সে কে

0: Non marlietum, lapuana por nalitum, karbi lunbari mang dengalong pen, lunjir arjulong ikjanglo, laki akaswani dipu.
1: ব্যস্ততাৰ পৰা জীৱনত আমি বহুতো কথা প্ৰায় পাহৰি যাওঁ, কিন্তু কোনোবাই আমাৰ কথা চিন্তা কৰিলে আমাৰ ভাল লাগে। যেনেকৈ আৰ বি এ আপোনাৰ আনক্লেইম ডিপ'জিটৰ কথা চিন্তা কৰে।
2: সময়ৰ বাবে কোনো লেনদেন হোৱা নাই, সেইবোৰ একাউণ্ট আৰ বি আইৰ ডি ই এফ ফাণ্ডলৈ গুচি যায়। আপুনি আপোনাৰ বেংকৰ যিকোনো শাখালৈ গৈ কে ৱাই চি আপডেট কৰাওক আৰু আপোনাৰ আনক্লেইম ডিপ'জিট উভতাই পাওক।
1: আৰ বি আই কয়, সতৰ্ক থাকক, সচেতন থাকক।
0: দন মার্লিয়া টুম নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেপ নাং ফ্লিং টাংল পসি লামজির আর্জিক সিনাং লামজির আঠি পিকে এনপন চবুচে চুইংটুং আজুটাং স্যামসন ইং টিপেন লামজির কে থানপন আর্জুদুনিক সিনাং
3: লাকে আকাশবাণী ডিফু পেনি নিলি নালি তোমা ফান ইলি তোমা খেয়ে এলং পীর্থে মুনিত আমাহাং ঠেক দেত পেন পলতাংটে আকেনাং সতনাইকে চবচে চুইংটুং আজুতাং হেল লাসি পিনি নিলিহীন পেন নাংলি তোমা ফান চবচে চুইংটুং আলাম থে আপুথাক চেথান চিমুম পঞ্জিয়া ফান নাংলি তোমা ঠেংনু ওয়ানল লাবাংসো চবচে চুইংটুং আলাম থে

0: লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন হওয়ার 45 দিন পার হওয়ার পিছত আমি ফার্স্ট লেভেল চেকিং অফ ভোটিং মেশিন দুটা ডিস্ট্রিক্টতে করে লৈছো। তাতে আমার ইসিএল পরা ইঞ্জিনিয়ার আহিছিলে আৰু প্রত্যেক স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ সেই প্রক্রিয়াত যোগদান দিয়েছিল আর ভিডিওগ্রাফটো করা হয়েছে।
1: নির্বাচন আয়োগে নগাঁও লোকসভা সমষ্টির উপ নির্বাচনের দিন ঘোষণা করার পাছতে জেলা প্রশাসনে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। উপ নির্বাচন সুচারুরূপে অনুষ্ঠিত করার নির্বাচনী ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করার উদ্দেশ্যে আজি মরিগাঁও জেলা আয়ুক্তর কার্যালয়ত এখন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্তগী সভাত নির্বাচনের সঙ্গে জড়িত সকল বিভাগের বিষয়াক নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে পালন আর বলবৎ করার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবলে নির্দেশ দিয়ে নির্বাচনী প্রক্রিয়া যাতে স্বচ্ছ শান্তিপূর্ণ হয় তার বিভাগকে সমন্বয়ে কাম করবলে সভাত পরামর্শ আগবায়। ভোটগ্রহণের দিনটির পূর্বে ভোটগ্রহণ কেন্দ্র সমূহ প্রয়োজনীয় সা সুবিধা নিরাপত্তা আর অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করার নির্বাচনের প্রতিটি পর্যায় সুচারুরূপে সম্পন্ন করার সংশ্লিষ্ট বিষয়াসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবল জেলা আয়ুক্তগী নির্দেশ দিয়ে। উপ নির্বাচনের পরিপ্রেক্ষিত কলিয়াবর আর বরহমপুরক সামরি সমগ্র নগাঁও জেলার জনপ্রতিনিধিত্ব আইনের ধারা 127 কর অধীন জেলা আয়ুক্ত আরণ্য শইকীয়াই নির্বাচন সংক্রান্তীয় যিকোনো প্রচারপত্র ছপোৱাৰ ক্ষেত্ৰত বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুসৰি প্রতিখন প্রচারপত্রত প্রকাশক আর মুদ্রকৰ নাম উল্লেখ থাকিব লাগিব। অকর্তৃত্বশীলভাবে আর আপত্তিজনক বিষয়ত কোনো প্রচার ছপাব আর বিতরণ করব নোৱাৰিব। ছপাশালসমূহে সকল রাজনৈতিক পত্র পোস্টার আদি ছপার তথ্যপঞ্জীয়ন বহীত লিখি রাখিব লাগিব। ইয়াৰ লগতে জিলাখনত অসামরিক ব্যক্তির হাতত থকা অনুজ্ঞাপত্রপ্রাপ্ত সকলো আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানাত তাৎক্ষণিকভাবে জমা দিবলৈ নির্দেশ দিয়া হৈছে। উপ নির্বাচন উপলক্ষে প্রশাসনে 24 ঘণ্টায় কার্যক্ষম হয়ে থাকা গৈ এটা নিয়ন্ত্রণ কক্ষও স্থাপন করেছে। উল্লেখযোগ্য যে উপ নির্বাচনত প্রায় 19,07,209 ভোটারে নিজের ভোটার অধিকার সাব্যস্ত করব পাৰিব। নগাঁও লোকসভা সমষ্টির অন্তর্গত নগাঁও জেলার বিধানসভা সমষ্টিকেইটা হৈছে ঢিং, ৰূপহীঘাট, চামগুৰি, ৰহা আর নগাঁও বটদ্রবা সমষ্টি। আনহাতে মরিগাঁও জেলার অন্তর্গত বিধানসভা সমষ্টিকেইটা হৈছে লাহৰীঘাট, জাকিৰোড আর মরিগাঁও বিধানসভা সমষ্টি। কৃষিমন্ত্রী পীযুষ হাজরিকায় আজি নলবাৰী জেলার বনগাঁওত জেলা কৃষি বিভাগের জ্ঞান কেন্দ্র আর প্রশিক্ষণ ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। কৃষি বিভাগের বিষয়াসকলে এই জ্ঞান কেন্দ্রট কৃষকসকলের সঙ্গে মিলিত হয়ে কৃষি সম্পর্কীয় বিভিন্ন দিহা পরামর্শ আগবাব পাৰিব। কৃষকসকলের কারিকরী জ্ঞান আর দক্ষতা আহরণত এই কেন্দ্রট যথেষ্ট সহায়ক হওয়ার কৃষি উৎপাদন বৃদ্ধিতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব মন্ত্রীগিয়ে ভাষণত উল্লেখ করে। সাংবাদিকর প্রশ্নের উত্তরে কয় যে অহা বছরের সরকারে ব্যাপক হারত অগরৰ পুলি বিতৰণ কৰি ৰাজ্যখনত অগৰৰ খেতিত গুৰুত্ব আৰোপ কৰিব। বৰ্তমান সময়ত গোলাঘাট, যোৰহাট, শিৱসাগৰ আৰু চৰাইদেউ জিলাত এই খেতি কৰি থকা হৈছে যদিও ৰাজ্যখনত সকলো জিলা এই খেতিৰ বাবে উপযুক্ত বুলি তেওঁ মন্তব্য কৰে। অসম ৰাজ্যিক বিদ্যালয় শিক্ষা পৰিষদে উজনিত বানৰ ফলত হোৱা ক্ষয় ক্ষতি আৰু লোকপিয়লৰ কাম কাজৰ পৰিপ্ৰেক্ষিতত চলিত বৰ্ষৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা আৰু উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষা ফেব্ৰুৱাৰীত অনুষ্ঠিত নকৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। ৰাজ্যিক বিদ্যালয় শিক্ষা পৰিষদে আজি জাৰি কৰা জাননী অনুসৰি ৰাজ্যৰ বিদ্যালয়সমূহত অহা বছৰৰ 22 ফেব্ৰুৱাৰীলৈকে দশম শ্ৰেণী আৰু 8 মাৰ্চলৈ দ্বাদশ শ্ৰেণীৰ পাঠদান অব্যাহত থাকিব। হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা আৰু উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ সূচী সম্পৰ্কে পৰৱৰ্তী সময়ত সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ব বুলি পৰিষদে প্রকাশ করেছে। জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ গোচৰ সংক্ৰান্তত ন্যায়াধীশ শৰ্মিলা ভূঞাৰ ফাষ্ট ট্ৰেক আদালতত প্ৰবাসী অসমীয়াৰ সাক্ষ্য গ্ৰহণ প্ৰক্ৰিয়া অব্যাহত আছে। আজি ছিংগাপুৰৰ প্ৰবাসী অসমীয়া সুস্মিতা গোস্বামীয়ে জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ গোচৰ সন্দৰ্ভত সাক্ষ্য দিয়ে। এই সাক্ষ্য প্ৰদানৰ সময়ত অভিযুক্ত শেখৰজ্যোতি গোস্বামী আৰু অমৃতপ্ৰভা মহন্তৰ অধিবক্তাই তেওঁক জেৰা কৰে। অৱশ্যে বাকীসকলৰ অভিযুক্তৰ অধিবক্তাৰ দ্বাৰা জেৰা সম্পূৰ্ণ নোহোৱাত আদালতে তেওঁক কাইলৈ পুনৰ হাজিৰ হবলৈ নিৰ্দেশ দিছে। এতিয়া পৰৱৰ্তী বাতৰি শুনক অৰুণিমা গোস্বামীৰ পৰা।
2: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি তামুলপুর জেলার চেচাপানীত বিটিসির উপাধ্যক্ষ প্রয়াত বিজিৎ গৌরা নার্জারীর প্রতি শ্রদ্ধাঞ্জলি তর্পণ করে। নেতাগীর স্মৃতিসৌধত পুষ্পাঞ্জলি অর্পণ করার বিদেহ আত্মার চিরশান্তি কামনা করে। ইয়ার পাছত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় প্রয়াত নার্জারীর প্রতিচ্ছবিত মাল্যার্পণ করে পরিয়ালবর্গর সঙ্গে মত বিনিময় করে। মহিলা আর শিশু বিকাশ মন্ত্রী অজন্তা নেওগে আজি চিরাঙর জিলা আয়ুক্ত কার্যালয়ত এখন পর্যালোচনা বৈঠকত অংশ লয়। জিলাখনত নির্মীয়মান অবস্থাত থকা শতাধিক অঙ্গনওয়ারী কেন্দ্রর নির্মাণ কার্য শীঘ্রে সম্পূর্ণ করবলৈ বৈঠকত সংশ্লিষ্ট বিভাগক নির্দেশ দিয়ে। জিলাখনত শিক্ষার হার কম হয়ে থকার অঙ্গনওয়ারী কেন্দ্রসমূহ শীঘ্রে মুক্তি করে দিয়ার ক্ষেত্রতো গুরুত্ব দিয়ে। মন্ত্রীগিয়ে বৈঠকত মহিলা আর শিশুর সুরক্ষা নিশ্চিত করা, নারীজনিত অপরাধ রোধর বাল্য বিবাহর ক্ষেত্রে কঠোর স্থিতি গ্রহণ করবলৈ জিলা প্রশাসনক আহ্বান জানায়। সর্পদংশনের চিকিৎসার ক্ষেত্রে চৰাইদেউ জিলা স্বাস্থ্য বিভাগে প্রশংসনীয় সফলতা লাভ করেছে।

মহাকাশে দিলে মোক বিশাল দৃষ্টি, আর ধুমুহায় প্রচণ্ড শক্তি, বজ্রই দিলে মোক উদাত্ত কণ্ঠ, আর দিলে সাহসর যুক্তি। বজ্রর কণ্ঠেরে ধুমুহার শক্তিরে গীত গায় কপন দিগন্ত, দানবর সমাজত গান মানবরে গীত কলিজার ভাষাটো শিক্ষিত।

0: হ্যাঁ, বাইপাস সার্জারি হাই করি রি কেদি লাসো হো লাসো অপারেশন টাং দে দি ভেরি ক্রিটিক্যাল ও লাবাং কে লাসো কন্ডিশন বাং কে দি নন সন ইচ্ছে থেকে ব্যাং তা দি সিকসাক পিকলো চে থে ব্যাং নো সিলো কিছু ই মানে উন ই লো ইচ্ছে থেকে ব্যাং তা দি ইলিস নর্মেল সন চে থে ব্যাং সেং দি দিল লাই তোমহান আনতা লাসন ব্রিদিং এক্সারসাইজ লাহাই কে করি কে থান আসাব সব কে পাদাম লাহাই কে থান বানসি লাহাই লো লাকে কার্ডিওপালমোনারি কন্ডিশন আন লগে দি নন বা পেডিয়াট্রিক পেডিয়াট্রিক এ পিলো নিতুম চিনি পনলো সোমার্টম হান আন দি সোমার্টম আ কন্ডিশন আন দলো সোমার্টম নন সেরেব্রাল পালসি দলো লাহাই আ কন্ডিশন নন লম সোমার্টম নিতুম জয় কে পেনি নাঙ্গে থান পঞ্জি কে নন লম সোমার্টম বাই বার্থ হাদি ডিফেক্ট দো কক টিটি দি আজাহাক তুমকে নিঙ্কান থম নিঙ্কান প্রিয়ান্তা দামুন এ আর্জাব উন এ ইনি উন এ লাহাই তুমান কে চিনি নে তুমকে লাপুসি ল্যাং পনারাত পো ট্রিটমেন্ট দা পিপেল ওয়াজা দা পিপেল ও থাং থেলো লাসন বিনাকলো বন লাসন পেন উন এলো মে উন এলো পোমা থাক কক তিতি আঝাক তুমকে আমহাঙ্গে থেক পেনসি কেং আরি কেক ফ্যাক তিতি দো ও কন্ডিশন দো পিক আন ও সোমার তোমা কন্ডিশন হাদি নিতুম লাদাখ পু এথলিট দা দর্ডে লাসি লাসু হুত নাং নিতুম আসাব উবাকলে নাং তুম চি চিনি লো যে আলাং তুম কাইসন সোমার সন নর্মেল সন নাং নাক নেই পুতে নাং লি তুম হাদি লাবাং চে পাকলাং দাম দেট সি মেমো ইনকে লাতাং দে তে অঙ্কোলজি পুলো দে লকে ক্যান্সার তুম হান আনলো ক্যান্সার তুমি তুম চিনি লো আর ট্রিটমেন্ট কোসন লো আলাং তুম হান কিমোথেরাপি নাং নাং ইনকে কিমোথেরাপি হুত কেলাং লি তুম ও উইক পিক তিতি আ পেন হাই রা দু ও তিতি মাতি দি সো হুত কেলা তুম হান কে লা পেন সেফ সাইড করি ফাঙ্গে পাদা আমি ফানলা তোমার দা লুম আর এনার্জি হাতি উইক পিগান দিতি লুম হাতি উন ইদে দিতি তোমার দা সব সব এক্সারসাইজ হাই পা করি কে পাদা আমি পাংনি লাহাই কে থান থান ল বা ক্লেম ক্লেম পো কে লাস্ট লা পাংকে সরলো তোমার আনাদি লা ওসো আমাহাঙ্গে থেক আপর হেদি সব ওসো আমাহাঙ্গে থেক দেট আফ হি আজহাক তুম LSCS বলো দে লাবাং লোয়ার সেগমেন্ট সিজেরিয়ান সেকশন বুঝি পুপু লাবাং নর্মেল ডেলিভারি কালি লসংকে ফ্ল্যাক মিনস ওসো বার বার লসং ডেলিভারি জাত বাংসি এনকে লসো হুত কে দি সরলো সো তুম কিসো কে কাপ্রেক মানে নর্মেল কিসো সং কালি লা তোমা দি বাই বার টাং দে সো পিক দি তিনকে ইনজেকশন পিপি এনেস্থেসিয়া দি আমি লং সি পিপি মাতি দি লসো পেন লাগে লাইফ টাইম আমি মই সো কে দোবের টিটি ল কে লসো হুত হাদি লা তোমা দি কিসো পিনি সো আলাং তোমা দি সিজেরিয়ান সেকশন এন লোপতে নেক্সট লা তুম কে দাম সুং পিক লা সো লা তুম হাং কে পা দাম আকেন কাং ও তিতি আকেন কে কাং কে পা কম ইনকে কোসন সি ও সোমার তুম হান হাদি আলাং তো কে আমো কে সো গে তো কপ মতি ইনকে নন সো ইন কুপ তা হেং নো জাত তা হেং নো মতি দি ইনকে মোকলাং গে পা চুই হুত ফান হাদি আলাং তুম হাদি কাই তা সন আনুং হাদি নং সন নাং লি সন ওয়াল তো নেই মতি লা সন লং চার চুং নেই কে চার চুং কাই তা দো নেই কে লা সন সে মোকলাং গে পা চু নে ইনকে নাং লি তুম সন আবেয়ার তা ইন কুপ নাং নে খার দি হরমু এ নাং নে লাই ল নিতুম নন চিনিপন আনকে লালো নিতুম অর্থ নিউরো ইনকে কার্ডিও পালমোনারি পেডিয়াট্রিক্স স্পোর্টস নিজে পন্তিনে দল স্পোর্টস সমান পান্তা লাগে একদম ইম্পর্টেন্ট ও লো স্পোর্টস সমহানকে ফিজিওকে ইন নিডেড ল লাতুম হানকে ইঞ্জুরি কে লাতুমকে দোবের টিটি লাসে লাতুম হানকে কাই তা স্পোর্টস মাই ফিজিওকে নাং বেক ল লাত ল ইনকে অঙ্কোলজি উইমেন তুম হান লান ল
1: তাংতে নাং লিম হেড সার্জারি পোয়ালাম পুলো কোসোয়াং দেং আনসি সার্জারি কে ক্ল্যাম নাং কক মা নাং দি থান পনিক চিমা
0: কে চিং সি কাই কেতা ফিজিও পেন সি চিং পন পন লোক ফিজিও পেন একটা স্টেজ আন দো দো দিয়ে লাসুত লা তুম ক্লেম পন পো ইনকে লা আন পেন আ সিভিয়ার হাদি আ কন্ডিশন হাদি একদম কিছু বাং টান ও লো পুতে লা বাং কে লা ফিজিও পেন উন এলো লাসো পেন কে উন এলো পু আন পেন পুতে কিছু হাদি লা আন টান লো পুতে আন পেন বাং কে সার্জারি নিডেড পুতে হাদি লাগে সার্জারি এনং কক পো
1: তাংতে মাতনি মুন এক্সিডেন্ট পেন আর কেং কাছিং লক আরে পি কেচিং লোক লাহাই দুকক পুটি কুসন মেসি লাং বন পনাং দিতো
0: কেচিং সি তো ফ্র্যাকচার বাং কেচিং কয় বাং হাদি লাং পন সে দা এক্সিডেন্ট বাং হাদি আর এক্সিডেন্ট বাং গসন ল নন সন একদম কেচিং হাং বাং চিং হাং রিম যাচি দোমা মা চিলিত প্লট আ দোমা লাউ সি লাং পন লাং নন সন ইনা চিং হাং রিম যাত আরে পিলং চিং হাং রিম যাত কি ইঞ্জুরি পুতে লাবাংকে সন কনজারভেটিভ ট্রিটমেন্ট পুপু দে লাবাং সার্জারি নাং নে লাবাংকে ইমোবিলাইজেশন পুপু দে সন হেকে ফান পুপু চিনি কে দে সন কে ফান পন পো লা সন কে স্প্লিন ব্রেস হাই পেন কে ফান পন পো কে মোলা সো কে ফান লম পাখলেম খ্লে দ্যাট পং কে মোলা সো আরে পি কায়াসন হাদি কি মেদুন পঞ্জিয়া ফান ল দে লাবাংকে ইমোবিলাইজেশন পুলো ইনকে লাদাখ হুত কি ক্যাং দুদো কিসো দু দু মাতি দি লাসো কি কিসো কি ক্যাং তা এপা মেদুন পো ইনকে রেঞ্জ অফ মোশন পুতো দে লাবাংকে কিসো হুত কে ইসিয়া দিম চিবি বিয়ার বমা দিদি পাখলেমারে উনেলো গেলাস তং দে আর দিং অংলো তে পাখলেম দু উনেলো তে দি ইং তাং হেক তিটি চিংথুর উন ইদা তিটি কালি তে লাসন ইং হিপ উন ইদা তিটি লাহাই দোকক তিটি মাতি দে সো তে কাইতা পাখলেম দুন ওয়াই তিটি নাঙে ইংকে লাদাক তাং দে তে লাসো নন মে পা মেলো ইং তাং হইলো আলাং তো মে পুচে লো পতে হেদে কিসো আদিম লো বতে খ্লেম লং তে কাং তাং হেদি হাকিং আকসন হে স্ট্রেন্থ হে কাং তাং আবি দে তিতি সং ই পাং তাং ই ফান বুতে একটা অ্যাক্টিভিটিস হাই খ্লেম পো এক্সারসাইজ হাই পিপো গেলা বাই কনজারভেটিভ ট্রিটমেন্ট লদে লাবাং উইদাউট সার্জারি ল ইংকে উইদাউট সার্জারি আফটার সার্জারি তা ফিজিও তুমকে আকাম থে পে নন সন ফ্র্যাকচার এল লো মাতি দি নন সন চিলিত প্লো লা ফ্র্যাকচার বাং হেয়ার টান ও লো গেলা বাং অপারেশন আং কক লো গেলা সো অপারেশন তাং দে ফি বাংকে পিনি সো অপারেশন লো পতে পিনা বাং গেলা সো আ পেশেন্ট ফান লাং ফিট নাং পো লাসন থ লামু গে ভি আসন থ দা তেং লো সো ও লাং কাং ও লাং কেং হাই হেদি লাসো ক্রায়োথেরাপি পুনি তুম পি পি ক্রায়ো লাখাং সাম হেদি কোল থেরাপি হে তুমলা পিপি লাকি সো কি ক্যাং হে পাঁচজনই ফান হেদি ইংগে আকেং হাই সব সু রেঞ্জ অফ মোশন লামু সোনা তেং আং সে ল লামু ইংতাং হেক হি জি ফান আকেং হাই চেপা ক্লেম মো চেপা ক্লেম থেক জি আচাদি ফান হেদি লাহাই পিপ ইংকে মু তুম তা আংকে পিনিলতে আকো আলট্রাসাউন্ড পুপু হেদি তোমা ইকুইপমেন্টস বুলো ফিজিওথেরাপি তুম দি আই এফ টি ইকুইপমেন্টস আলট্রাসাউন্ড টেন্স বুল হাই দি লাহাই তা কি সো হাই হেদি কিপা মে ফান ইকুইপমেন্টস আংসে ল লাই তাই ইউজ ইউজ ওকে লাসো সেলস অকে ইউজ ও এপিন পো মাতে আধাকে দুকলাই পো আধাকে কালিতে ইউজ এম তিন তাং হেক পো কালিতে আজা কং আবি দেট পো সো আকেং নো আরি লো না লমা পিনি বা ইঞ্জুরি মাং কিন্তু হদি লাসো আজা কং এপা বাং ইফানি তো এক্সারসাইজ পো আজা কং কি বাং অ্যাক্টিভিটিস ইক্লেম নাই আন লাই পিপো
1: তংতে ওসোম হাং থেক দেট পেন থেরাপি কি পিয়ে পুথাক নাংলিম হেত থান পন লাসি লাসো পুথাক থান পাজির মি পন জিমা
0: ও আফটার বার্থ হেদি থানি দো ও পোকে আনা বেল সেটা ওসো পিনি সিজেরিয়ান হেদি লর সেগমেন্ট সিজেরিয়ান সেকশন লা তাং দাতে কিসু বাংকে সু পিকটিটি মা তিরি আমো হেতা চি থান এলো কে লাসো কিসু হো বসো কিসু সেপসাইড নুই হেবা পাকম দুন জিয়া ফান হেদি লাতুম ফান একটা এডুকেশন সন তা থান থান ল দি পাই ফান হেদি কোসন সি আং তুম থেদি কোসন সি ইনি নেই মা কোসন সি কামি ক্লেম তা কোসন সি ক্লেম নং জি মা নন সন আর জি কিদিং আর জাব নাং নে আর জি কিদিং ইনি নাং নে কাইতা আনুং আওয়াল দো নে কাংনি তা রেস্ট হেদি রেস্টিং পজিশন হে কাইতা লাপু চার্চুং দো লং নে লাহাই দো নে ইংকে ওসো আমো হেতে চি থান লো ওসো তোমার আমক লাং এপা চু ফু কাইতা লাপ ইংকুপ দি নাং নে তিনাং মোয় কাইতা রেস্ট লং নে ইংকে আসাব সব এক্সারসাইজেস হেদি ইকেং হে ইকেং চেপা ক্লেম নে এক্সারসাইজ হে দো ওকে পাং টাঙিয়ে ফান এক্সারসাইজেস লাবাংকে দো ও লাহাই ল ওকে মো মো তা ইমো কে সো কে লাবাং হেদি দোকক তিতি লাসন সিজেরিয়ান কে হেদি লাসি খার ডি খরমু হে খার ডি খরমু তা এন ও ই ডি জি ফান ইকে কাম তা কে থে আকাম একদম চাকং আকাম তা আন ক্লেম উই এ ফান মিথাং পেন কোয়ান সি চিরি মা লান সি কি মেলো
1: তাংতি আকে থে লাপেন ওসুমারা ফান কেলাং পন কে বা ফ্রেক লাপুসন দোমা
0: ওসোমার পেনকে থে তোমার কে লাং কে ফ্রেক কে দো নন ওসোমার তোমার কে পিনে এক্সারসাইজ হাই ক্লেম তা আনিং পারং নেই পাজুই পন নেই পিনে অ্যাক্টিভিটিস পাদো পন নেই কে খেলা হরমু দো নেই লা তোমার সবে সিনিং পারং পারং পেন সিলা লিং তোমার এপা ক্লেম ক্লেম নন সন আকে থে তোমার কে ডাইরেক্টলি থান তা বা তোমার ক্লেম থে দি অঙ্কে ওসোমার তুম লং বাংকে সুপারভাইজ কাইতা লা সন আপু কালিতে আপাই হেদি কারি কেয়ারটেকার মানে কেলাং বাংলা তোমহান গাইতা আদুং রাইল তোমহান দো নেই সন আগে থেকে তোমহান কে আঝা কেসেস লং আবিদে তা চক কে দো তা থান মে আপেনি তোমহান তা প্যারেন্টস তোমহান তা আঝা তোমহান তা সেটা ন সোমার তোমহান বাংকে কাইতা কেলাং ব্রেক ডাক দিতে নন সন আজা ন ফ্র্যাকচার ন আজাদ ন চিংকই ন আজাদ ন লা তোমা বোন কে সেন্সিটিভ হইলাং মাতি দি লান স্ট্রং সাইলাং লাসিলা তোমহাঙ্গে আজাদ তা দি ক্লেম পি জো লাহাই মানসি ক্লেম না গাকে থে তোমাং গেলা তোম গে যা তা বোর্ন হাই দা ফুলি ডেভেলপ লোলা তোম গা খুব স্ট্রংলি ট্রিটমেন্ট হাই পিতা থাং থে সো সোমার তোম হানি কাই তা লাসন অ্যাক্টিভিটিস হাই মানসি কিপা ক্লেম পন্টিটি লাহাই লো ডিফারেন্স কে
1: তংতে ফিজিওথেরাপি কে এন পেন ইরাবে মই কে সোমা আর পি কাচিং লক লাহাই সিতামি কোয়ান মিদাব দনং দি
0: লাকি মিদাব বাং কে কন্ডিশনাল লিং কে সো বাং কোয়ান সি আরজি কিটিং মা kwan sin arji ding de ma lalo non son non hetla kilong pote li non son treatment chendam philo te meta prang go arji ding piklo kiso banke non so kwan years lo ne aning

0: কার্ডম রেডিও কার্যু আরাত আর নিভাং নাং লিতুম রেডিও কার্যু লং জি আফান নিতুম কাবর ই এলং নাং চেরাবদন পৌপুসি নিং আক লং পেন নিং চেথেলু লাসি নাং লিতুম রেডিও কায়কি কার্যু লং জি আফান রেস অ্যাপ ইনস্টল ইকনন লাবাংস রেস অ্যাপ আকেরাপ পেন নাং লিতুম আসন আসন জাই মেক আর্যুলং ইকজি লাপেনান পার্টা এনান্সর একে থান লাপেন নাং লিতুম কার্যুলং আনা জাই মেক আফান নিং কাং সাম পেন রেড লাপেন ফিডব্যাক পিক থা লবংসো রেস এপ কে লং জিয়াফান আকাশবাণী ডিফু ফেসবুক পেজ লং লিঙ্ক বিপন তাংল লাসি নাং লিতুম হুমরি দাম পেন রেজিস্টার ইকথা নাং লিতুম কাই কে তা নাং চেরাপ চেতো দুনবের পুলোতে আকাশবাণী ডিফু আজাকং লাপেন আবিদি আনসোসে ইঞ্চোথুপ নাং লিতুম রেস এপ লং পেন আসন আসন যাই মেক সনসি রং রোবা যাই মেক অক প্রাণা যাই মেক সুয়ার্ল সেং তং লুনবারিম লামবারিম তোমসো চেরক তকলাম থে লাপেন কাপ্রেক কাপ্রেক আজাই মেক সিতামে নাংলিতুম আর্জুলং ইকজি লাসি লাবাংসো রেস এপ অলং নাংলিতুম কার্জু চট লাপু কালিরা রেড লাপেন ফিডব্যাক কাই কে তা পিপন পোপসি নিং চেথে ইগল কার্ডম
1: ধনমার্লি আটুম নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই নেরকেপ নাং প্লেং টাংলো অপসি জাইমেক আংকুং কাপ্রেক দামথলো নাং লাকে ইংলিশ সালুন আজাইমেক ইংলিশ সালুন আজাইমেক আং ডেং লং পেন টমি জেমস লাপেন দ্য সং ডেক্স পেন কেলুন পন আলুন আলুন আলম থে গ্লোরি গ্লোরি পো ততাং তে আর্জিক সেনাং টমি জেমস লাপেন দ্য সং ডেলস পেন কেলুন পন আলুন

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ার নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফু লং

0: কিদোকে তক দেল কুপুল কিদোকে পালে জিপু লুমজং কামাথা আফুয়াং পং চেপাশো ইলো কমাত আফানসি কাচিকি পোমা আবিদি জুত কলো মাথা মাথাশি আলাং চার্লি রাবরাব আংজি রাসন হমসেরা তিমুং পি পেন কাছি টং জি আফান চিসিগলো কাই কলেজ দাম দেতা অফিস চে দাম রম রম হমসেরা আফান কাছে টং দামজি পুরা কলেজ বুরপন পিনল চেতং তা চেতং চিতল লাসি লুমজং আবাং হমসেরা আফান আচার আনহাং পনসি আলাংনিং আলু আলাম কাছে থান পাং চেংল লাপেন পুল
1: বংহমসেরা নাংলি নিলি ফানাং রাবথা
0: হমসেরা তা আর জু থুল
2: কপি আলাম ল ই নীলি নাকি রাব নাং জিকে কপি নি আর সিক্রুং আলাম দোমা
1: আলাম কে আর সিক্রুং আসনতি বং
0: লুমজং তা চেথাক দল
2: আলাম লে নাং থান নন হে ই
1: আলাম কে তিবং নীলি কায় আলাম ল নীলি তা বাং বাং আসন হেম রেড কাচবোচে দুন জি পুসি নীলি নিং কামা থালো সে তা
0: লাসনসি লুমজং তা নিংরি সিন পেন পুল
2: সীতা পুগে চক চিদের পো ই কুমার আফানসি নাংলি নিং কামা থামা লালি নাং থানডাক নুন হে আলাম চিনি নে পিন পেন গে নিলি তা কুপুসন সি নাকি রাব দুন থেক পো
0: হমসেরা তা আর জু থুল
1: লং দুন দে না পুতা কামা থা নিলি নিং কামা থা কে কুংরি আফান লো পুলো বন্তা
0: নিংরি সিন পেনসি লুমজং চে থাক রুনল
2: কুংরি পুলোতে মেসেন ল ই কামাথা মেসেন কেপ্লাং হেমাও সুপি পুসিতা আনিং আকুরা কামাবে নাংলি পেনথুকে চেলন পিকজি
0: হমসেরা তা কংরি পেন আলামার জুলংসি আনিং চেপারং পেন থাকলুনল
1: নাংলিলে নাংরাব রে পুলোতে পাচেলন তা থেক থেদ প্রতি বং হমসেরা লাসি নাংলি নাংলি নেং আফান লা বেরটা মাতে কিদো নাংথন বিদাম থা পুসি নাংলি ফানাং কাছে টংল
0: লুমজং তা আনিং গারং চেপাকলাংসি পাংদুক জিন পেন হমসেরা আফান কিদো পাজিরল লুমজং তা হমসেরা কুংরিয়ালাম কে থান মেসেনজি নাংনাক পুমাথাসি কিদো হমসেরা আফান পাজির দুল
2: পিদাম লংলাং পো নীলি নিঙাতেং পুলোতে চকজি সীতা নীলি ফানতানাং মাথা নাংজি ই
1: মাথা নাংনিল তিবং নীলি তা নাংলি ফান কে নিং জেরা পকসন লহু লাসো কিদোলে নাংলি নেং আফান পিদাম নন
0: লুমজং তা আলাম থে মেসেনজি নাং নাক পুসি পাশিক দুনল হমসেরা তা লুমজং আরি দেং পেন দেং দুনসি লুমজং পেন চেপা দিছি কলেজ ক্লাসরুম আলং চে দাম জুইল পু লুমজং তা হমসেরা কে দামানাত চেচার দুন টিক আনলাং দুনারেল মালম সো ফিকে লুমজং তা আমিথাং আসা এহেম চেবাং জুইল সাইহেম আলং নারলুসিনী তা আলাং কিদো আলাম বয় কপিসি চেপলাংজি মা পুরা কামাথা আনিং রিগ্রাক তাকলো

0: hithi ruyaphi homsira ri deng pen puthot kongri nang kilo kido longlo dipu a hithi sa hotel alongsi homsira lumjong aphan nangchitong pen kido pajirlo bonta hithi alongke kido lang hai hederlo lasi lumjongke bangso kido kelang kang tum rom rom hotel along kido pathiring tungte pinno alang kilo do na kido ke thonda mahut kongri pen pine nang pu dunma pu anta homsera bhan arju hai he pinlo hotel along homsera pen sajun serak serak si homsera bhan chepadi te kangsi lumjong ke ahem che wang juilo hem mate kwatara long nang chile rok pen ami thang ke sang a hong plang along chong ni dam si kongriya ki do ke lang ji bhan kido chongpu mirlo aninga loke kaphere sota kavidet ke kali alamboy ke mesenjima matangte ingtontong kacholong rajima pusia methang aphan aning pen charjulo lapula ben kido pursi theklonglo
1: kepanong lumjong nang kido neneng homserari teng pen longlo bonta nang kupisi ki pujima pu ne thangnata chinine nang ajara lamta ningje dakde nang alir pen ki po lam ke ni chini pa me mi lapen nang kupia thesi nang mithang ni phanang che tong tile homsira ri deng pen ni phan kido nang ke lolo nang pusita ni nang chode de ke to chok po ajara lam le che than ji pusita itume bang ke reng le che tong ra che than do na koda kupia ni ma nang homsira phan than pachini ra ni phan birta nang pa pinon pinike puan chatlo de kungri
0: kido lang plirapi lumjong kamatha mongloilo kido lamboy ke meluma matangte kahinulo
2: kido lamboy akhe meluma matangte akhenulo ne ke tokdam da khaye sonthotsi kungri lamboy ta pudakde seta ebangke rengle je tonglo nangpu nangki pyo teng bulote alamboy me sentanang na আজাচেতা হোমসেরা ফানথানসি কেবাংজি ভমকুরুয়ারনি নেকওয়াতারা লং পাওয়াং তৈজিয়া ফানসি বিরটা পিলাং লাংপো
0: পুসংসি লুমজং মাথা থেবল কামাথা তেংপেন হোমসেরা ফানচে তং দামসি কেবাংজি ভমকুরুয়ারনি আলাং আকওয়াতারা লং কুংরিয়া ফান পাওয়াং তৈসি বাংহিনী কে পাওয়াং রাপেজিয়া ফান বিরটা পাপিল লুমজংকে আনিং আলু চিংবুই নকল
2: wang ki wang po bontalang phan kupia lamji pangdak po
0: la henlo lumjong ka matha ani alu go chingoi no alam ke
2: a jarnon ke wang vek po pot ane san an ke pacho kang lo ne
0: lasi aprangani pen lumjong ke hithi dam si han okhe hui nam dam mek elo পিনিকে ভমকুরুয়ার নিল আদা পেন লুমজংকে আনিং রিগ রাখতে আসি এসন ক্লেম হইল আনিং আলো কাফেরে সোল পেন কাঠের আহিক তাদু আথে ওবে এতমন কেরোচেংকে মাডুতা লাসনল আদা পরফাইসের ক্যাপ আন দোতাংল বন্তা লুমজং এসন্নাত আসাইতা ক্লেম থেকথে আজাদ সেতা লাংন কে চিংলু নং জি লং পুসি লং চিংলু চিংথি দামলো চিংলু চিংথি এট পেন পে রি মে মুচ চিপিনদেং সি হোমসেরা পেন কুংরিয়া তুমা ফান ইংহং দিংল বং সার সার পালাম থে কাংহং কে লাকলে কালি লুমজং আফান কে কাংহং তা লাক দেত লবন কে দো কে থাক পাথির থিপ থে সি হেম পেন হং আদাক আনসি
2: লাপুলা বেন পরফাই কেপ প্লেং জি দক দকল বন্তা কুংরে তুম নং লি ওং জি মা ওং বে মা পু কপাতি জি আফান থং নাট আওয়ার সাই কু আন কং হং দেট পো
0: লুমজং কে চিনি নে সরল তুম কনার নে দামজি পুলোতে কাছে পাং এ

0: being pen thak dun lo non an ke lumjong ta ache the pi wang phun lo la si an ge tun dam ji a phan chi sik lo puson ka chi sik thek long si hom sera bang lumjong a phan pu lo
1: an ki ni tun po I nang li tum bahai ni ching ki ji a son an ta ching ki le ching ki non
0: pu ning je pen ki tun ke dang a hem along lut dam si han an ki tun ji a phan rek rok dam tok lo pu lumjong ta hom sera dung an dam si sang han ok an ta paklang lo pu hom sera ke lumjong a phan ase so pen palam so pen pu lo
1: ko so no I ne a phan ang li ning a lo lam chi than long lo ma la pen ning ku pi si nang a thak lo
2: ka chi than pa pleng long le lang ti bong
0: pu ase so pen hom sera a phan chi than lo
1: pu ka li lo I achara lam ta than dak non non ki wang a ku li patini dun pin non
2: kalang ki kalang lo ti bong seta ku pu lo ma ho to than lang lang pu nang li han an tun bom non dei bong
0: pu ning je te kang si pu thot kung ria dung an pate bok dam thu si ang ho ching pu bor i dal pejo pejo pen lum jong abang kung ria phan pu lo
2: nang phan nang kilo ki do lam nang ku pisi ma tha ji
3: alam ning ke pang da khai hele se than ji alam ling se ta ke than le than dak non he
0: lum jong ta aning alo sok tok phrup an pin lo sita pinso ke pinso ai la si aning che ber thi pen ning ye ser lo
2: niki nang phan nikai ka chobo che rap ji a phan si kama tha lo nang jong se a hok plo te nike
0: pu alam the ju jiang ko kong ri ta thak dun lo
3: la so la phan pu anang ho lo ching om pong nang ji ma
0: pu ing ne hing pen lam voi pi dun lo la pen pu thot ning ye thu lo
3: nang jong se a hok plo te ni phan ke thang ala ma ve bonta
2: bonta bonta ke kupilo kupine ki puji dolang ma dolang pulote thandak non
3: lumjong nang ta chini lo nike kole chalong loka charli jisi ke wang nepai ne potum ta pa charli pa milo nang pasi ni phan ke hema long thang na da sai ta nang patin ti pin lo la si nepai ne po phan lam thi si bak char chu check nang ji la se nang ne phan nang hong chat tha bonta kupulo ma nepai ne po phan ta ka chu than hai ji
0: la son si kungri ta che than nun lo
2: chok ni nang chong hong ji setani ke nang penan par ke aka preka phan ke matha thelu nang an chot kali ne ta ne pai ne pole a vesita ni I niti pia phan che thanang kok ji athe che pachor che parup cho bo che chu ing tung pu ke ek kai ar jana lampi nak lasi arona tang ben si dam nang kok ji itum loka charli thek mu chora tum si মেথাঙ খে আর তাঙ তেং পেন দামনং কক জি কালি বুলোতে মেথাঙ খে আর ফান কাচার কান মান্ডেত জি
3: আহকলো আজা সেতা নেতা হেমদাম পেন নিপাই নিপো ফান চেথান নাম পো লাপেনাং তা চেথান দাম নোট
0: পুনিং যে দে রাফি লুমজং অ ফান আমহাংলাং সাপ পেন পুথত ইং নে হিং পেন পুথুলো
3: নাং কপিয়া পোসি নাং নিঙার লো আলাম তক দাক দে দেত লো নাং কি দো পাপ্লিং প্লাক প্লে আমাচি নেতা নাইলাম বই কি পাপলিং হাই হেদ লো নাং সুপিন সু সেটলে কপিয়ান সেটসি নাংলাম কচিং হনারে নাং প
0: লুমজং তা ইং নেক দুন মুর পেন চে থাক দুন লো
2: মাই বাং সার সার পালাম থে আসন লো কে নেপ তা কাং তুং কোরাক নাং তা কা ফেরে আসন লো মো কে নাং চু পুদাবরা তাম কিলং পার এ ফ্রাত না পুত কা ফেরে লো
0: পুকুং রিতা পুথ চে থাক দুন থুলো
3: নি পুসনাও সু পিপ হে নি হাই পিক পতং নং কা ফেরে রেত মা চকলাং নি ফানং কা ফেরে পুকে নাং কা নিং জে তাপলো পু আনং কা ফেরে পুলোতে কুপুসি কিদো নাং কিলো হামলো মা
0: পুলুম জং কে আফুজি ফুকসোসি জে থাক নুন লো
2: নিং কে হ্যাং আসন কে বা প্লেং জিয়া ফান কে থেরা থাক থে দেলো
0: বাহিনী তা চেলাং দিং আমাত চিং নেক জে খাং উন এসি ইং নেক কুকুক দেলো পুসন পরহুত হমসেরা হান আনমেন এডলপু বীরটা নাঙ্গি পিজি পু লুমজং তুমা দুং নাংকেলে আহুতকে বাহিনী কাচিং নেক আমাহাং এরসিসা থেকলংসি হমসেরা তা ইং নেক দুন হিং পেন বাহিনী এ ফান আরজুল
1: কুপিয়ালাম সিনাং তুমি কাং নেক আলন চিপিয়ার এডল পিনি নাং তুম না আর জে ক্লার্চেন চান অং হিনে

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফু লং

0: Sohut karbiang bom kang tang kang sak ang tin kithi inut anok be nang klang lo laso anok be amen henlo sir tok bi mate sir nok be pu arni si sir tok bi abang ari deng chom nok che pare sim pon si hala so among mu pilo lo phan kapathi dam ji pura jelenga the payang song arlu dam lo laso hut আপিয়া বাংকে আং থরারলো আতিকাচার উমলা পেন আলোয়া বাংকে আপিয়া ফান আন কিরিপিদাম আলোয়া বাং আন কিরিপিদাম আফি সিরটক বিয়া বাং চেলেঙা থেপা আংসং আর্লু জয় সি মেন মেন আং থরালং চং পেন দেন হেটল লাসোয়া পরহুত মংমু আলোয়া বাং তা নাতনে পেন নাইঞ্জার আসি সির ফান তেংখেং দুটল লাসন সি সিরটা আরি আর বিয়ানাত পেনকে আং থরালং চং পেন দেন থিপসি আরি আর এয়ানাতকে নক পেন মহমু আলো আফান কাছে সং লকল পেনাং আনা পর চেসং দেট আফি সির টক বিয়াবাং আলো আফান নক পেন ওয়ান পেটসি পাথি লটল লাসহুত আপিয়াবাং তা আং থরালো পেন নাংকে তেজি আফান চং কাং থক অং লাপু আন কাং তাং কাং নেপ আ চং আনতা ইং থক প্লট আনল মংমু আপিয়া ফান্তা লাসনসি আফিকে পাথি লটল সির টক বি আলাংলি মংমু পিলো লো আফান পাথি লট আফি পেনকে কার্বিয়াতুম কায়া তেংসি রেংদক রেংনি পেন চোকলেম চোদাম লংল মংমু আফান কাপাথি আজক আলাংলি ফান সির পেন মংমু পাচেরাব লকসি সির টক বি পাদিমকে সির বমু পুসি আফিকে চেথাং পন রংল মংমু আফান কাপাথিয়া পট পিনিয়ার নিয়ান তালাসি কার্বি আফুর কিমো রেং সাপ আলামো দোকলো সিরটক বি মেথাং কার্বিয়া খে আফান কাচেরাই কম দুন থেকা পট পিনি আলাংলি ফান খে আতিরিম হক পনল লাপুয়ানসি সির বমু মাতে সিরটক বি আকায় আলামো পাথি হেক পেন কে থান পাচিনি কে কাংতন ইগলো কার্ডম
1: দন মারলি আতুম তির মাকাই আজাই মেক আং দেঙা লংপেন সির উমু মাতে সির তক বি আকাই আলামো ফান্ডার তেরন পেন কাপড় হিপন আর জুলং ইকটাং ল লাকে আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই সির কেবর মিনিট থং কেব নাং চকটাং ল পসি কার্বি লামারজান আলু নাং দেঙা লংপেন লুঞ্জির আর জুই লংপ তাংতে কার্বি লামার জানালু নাং দেঙা লংপেন কেচেংসি আলঞ্জির আর জুইক সিনাং লাকে বিজয় লেকথি পেন কিলুন পনালুন হন্থি লামার জানা লংপেন বাংসো পিউর্থে পালুন ত তাংতে আর জুইক সিনাং বিজয় লেকথি পেন কিলুন পন লাবংসলুন